লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরে পর পরফাই ফোরা মিনিট ফো ক্যাপ চকসি রেডিও কার্জু কেদ আনারা ফান নীলি দুর্মিতেরন পি আদাব কে মেয়ে কার্ডম নংপাজে রেখসি পিনিয়া ট্রান্সমিশন ইংপু পনিল পিনিকে ফ্রে চিখলু নিফাই খ্রেপলি থেলাঙারনি জয়মে কে বাংলাকে এফ এম বেন লংপেন মেগাহার্টজ ভারো সিরা টকবরা সিরকেপ লাপেন রেস মোবাইল অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেন তা কেদো আনা জাইমেক নাংলিতুম আর্জুলং ইচি পিনি কন্ট্রোল রুম লংসার পুকে দেন।

Lucky, Akashwani, Dipu. Pinia transmission ang dengalong. Kupi piajai meksi, kepar juegjima, aprangsi chetan meksinang. Porphai trograminit kebapor, karbi gangdu kardomalun ang dengalong pen, ason sonalun, nang litum arjulongiji. Porphai trograminit tong kebrapopor, niche pong nilunji rajai mek ang dengalong pen. Digening ti alang litumarong, aputak lamte ete tenigitan arjulongiji. Porphai trogra mini thongke brasil kebapor pinia sarlamthe arjulong eji porphai trogra minit phli kebapor karbi lunbari mang dengalong pen ason son karbi lunbari marjulong eji ada porphai troxira minit kebapor kichuna jai mek ang dengalong pen ason son competitive exam pen kichuna putha andhani ingti lapen harmony betumang bong chihuchi puralam je arjulong eji ada porphai troxira minit phli kebapor কার্বি লুন চিতো জয় মেক আং দেঙ্গলং পেন আসন সন আলুঞ্জির আর্জুলং ইচি পর ফাইনার কেবরা মিনি থং কেবা পর কার্বি লিরমিয়ালুন আং দেঙ্গলং পেন আসন সন আলুঞ্জির আর্জুলং ইচি পর ফাই সির কেবরা মিনিট ক্রে ফ পর হিন্দি লামার জানালুন আং দেঙ্গলং পেন আসন সন হিন্দি লামার জানালুন নাংলি তুম আর্জুলং ইচি আদা পর ফাই সির কেবরা মিনি প্লি কেবরা ফ পর থান পারে এজাই মেক আং দেংলং পেন মোবাইল ফোন পেন আকি মিল পেন আকি নো পুথা তপন বে পেন লামজির কে থান আর্জুলং ইচি আদা পর ফাই সির কেবরা মিনি ফ কেবরা ফ পর ইংলিশ আলুন আং দেংলং পেন আসন সন আলুন জির আর্জুলং ইচি পর ফাই কেবরা মিনি ক্রে ফ পর লামেড এজাই মেক আং দেংলং পেন মেথাং কা বন্দা আহির জির রূপসিং ইংটি পেন কিহির আর্জুলং ইচি আদুন্থুতা আমিনা কাবন্ডা আহিরজির বরসিং আর হানসে পেন কিহির আর্জুলং ইজি আদা পরফাই কেবরা মিনিট থং কেবাপর লামকানা যাই মেঘ আং ডেঙ্গালং পেন মন্ডর টেরন লাপেন আরি সাংহো তুমপেন লামকান আর্জুলং ইজি আদা পরফাই খ্রি সিয়েপর নীলিলামজির রাজাই মেঘ আং ডেঙ্গালং পেন থিহেক পেন ইন্দিরা খ্রু পি লামজির কেথান আর্জুলং ইজি আদন্থু সোয়ারল সিং টংজাই মেক আং দেঙ্গালং পেন ইনুত চোজার চলান আবেহা কেক্লেম আবং মানাই তেরং পিলা পেন হুত বং হেলভেলিন টিমুং পি তুমং বং চিহুচি পুরালাম জির আর্জুলং ইজি আদা পর ফাইক্রি সিরামিনি থংকে বাপর মুম্বাই পেন কাপাচিতাক বিবিধ ভারতীয় জয় মেক আর্জুলং ইজি আর্নিগং সাম্পর ফাইক

লাকি আকাশবাণী দীফু জয়মেকে বাংলাকে এফএম ব্যানা লংপেন মেগাহাটস ফারুইসিরা তকবরা সিরকে লাপেন রেস অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনটা কেদোয়ানা জয়মেক নাংলিতুম আর্জিলংচি তাংতে নন আদুন্থু কার্বি কাংদো কার্ডমালো নাংদেঙ লংপেন আসন সনালুন আর্জুয়েক সিনং কেচেংসি নেলসন তং বিকিলুনালুন আর্জুয়েক সিনং আলুনালাম থে আবান আন দাম তাংলো তাংতে লবং সয়লুন আর্জুয়েক সিনং

0: piningang bong ko pc tum klem ponjima ta pen piningang bong tum ko sonsi ka chirung cherek pen chenglok la da tum okador ponoi rong hazira dor ponoi la pen kapte kapte akam ke klem ponji la pen aron ke pathik ponji ka do ga vese tami tum nikane se pen batai sik chingwai do do la sila ka so singwai ho si ka do ka bi akam ke tum klem pon pon la sila so hot kapte kapte tum ke the kariya tum tami rong me kar tum tami la ha bidi sore ka do vechi pi pon no pulte rong ro ko chari bang jo mucha la pen rong pulte itum kapte kapte adhoram ta doji dhoram suri sitame ladak itum ka chingrum an ke itum rong asilo la pen ke charap ke chitto ke kenang sarlo pasi rong ro pulte itum ake sara tum han the ding tum han amana ping pithek nang po jala pen ke ching thur sai sitame un an pen prek jam department long prek jam bang phu long tum bidi an nun pen rong ro ka pasi thur ya sai yang si tum klem pulte labang so rong ke ching thur bek ji la pen anu tin ma phu tin sitame biri bitung e kowe tharwe jang phong kadwe be chi son se nang po mo phi mang ke ituma lon ro jot rong la pen pen anong thik long rong ti man po
1: la pona por nang litum niche phong ni lun je rajai mek ang denga long pen digen ing ti alang litum a rong puthak lam the e the the ni ki than arjulong ek tanglo ইসন কে নং সৎ কাপাচিনি আলামজের আর্জুইকা নংলি তুম জংসি কাচুনিং রিয়ালুঞ্জের আর্জুইং তুং পুলুতে আলম বিলমাজাই মেক আলংলে হোয়াটসঅ্যাপ নংলু ইগন হোয়াটসঅ্যাপ নম্বর কে সেরকেপলি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ ফ মাতে নাইন ফোর সেভেন সিক্স এইট এইট জিরো জিরো এইট ফাইভ হোয়াটসঅ্যাপ আলংকে টক নং জিকে লাপু হেনল জাই মেক আমেন আলম বিলম কোমাৎসি কিলুনমা লুন্সে পি লুন্সে পোমেন আলোনালাম থে আসাব সোতক নংজি কার্জুকাং টুঙাটুম কেদো আদেম মতে আরোমেন লাপেন কার্জুকাং টুঙাটুম আমেন আলম বিলম জাই মেকে ইরোয়েলং বাতা হিনিসি রোড পার্জুচন লাকে ভমকুরু আর্নি আদা পরফাইনের কেবরা মিনিট থং কেব আপর লাপেন আজো পরফাই সির কেবরা মিনিট থং কেব আপর হেনল কেনাং সৎ কাপাছি নিয়ালাম জেরকে লাপানিক চল তংটে নন আদুন্থু পিনি আসার লামথে আর্জুইকা হাদো দো পুকে কাজুইপো মাতে কেলং হোৎসি আসাই পাদো নংজি লামথে কেমান হালা ডাকসি দো পুয়া ফানসি হাদো পুয়াঞ্চ লাপেন হাদো পুকে মেথা নালাম থেলো কুপিনে আহরমু কেনংজি তংটে কেদো আহোডলে আসাই কাপাদো মাসি পুয়ালামথে লাসি সার পালাম থেলো হাদো দো পুকে কাজুইপো মাতে কেলং হোসি আসাই পাদো নংজি পিনি আসার লাম থেকে লাপুয়ান বেলো লাকে আকাশবাণী দীপু টাংটে ননা দন্থু কার্বি লুনবারে ম্যাংডেঙা লংপেন আসন সন লুন আর্জুক সিনাং কিচেং সিয়ালঞ্জের আর্জুক সিনাং চারনে দিয়াথা চেমার রং পিপি পেন কিলোন আলুন আলাংলি কিলোন আলুন লাকে জির কে দাম আলুন সেং লং জির পেন তংতে লবং সলুন আর্জিক সিনা

কার্বিলুন বারে ম্যাং ডেয়া লংপেন আদুন্থু কামসিং ইংটি পেন কিলুন বং ওয়ালুন জাবা লার্টাজের পেন আর্জুক সিনাং।

0: speaking at the Bloomberg New Economy Forum in New Delhi yesterday. External Affairs Minister Dr. S. Jaishankar stressed that peace and stability along with the border are key to maintaining normal relations between India and China. Speaking at the Bloomberg New Economy Forum in New Delhi yesterday, he said that the relationship will have consequences if peace and tranquility in the border areas is disturbed. In Bihar, 13 people died when a boat capsized in the Raghopur Diara area of Vaishali district last night. Vaishali District Magistrate Varsha Singh told media persons that 13 people died while 6 were rescued after the boat capsized in the Ganga River in Raghopur. Most of the deceased are minors who were travelling on the boat to attend a feast. Around 15 to 20 people were on board the boat. 7 others have been referred to another hospital for better treatment. Prime Minister Narendra Modi has also announced an ex gratia of 2 lakh rupees to the next of kin of each deceased and 50,000 rupees to each injured. Chief Minister Samrat Chaudhary condoled the loss of life in the incident and announced an ex gratia of 4 lakh rupees to the kin of each deceased. President Draupadi Murmu will arrive in Vijayawada today on a 2-day visit to Andhra Pradesh. She will offer prayers at the Sri Kanaka Durga temple this evening. Tomorrow, the President will inaugurate the National Saras Mela 2026 in Vijayawada. Kolkata is buzzing with excitement as Durga Puja draws closer. Today is Chaturthi and the festive spirit is already in the air. Colourful pandals, bright lights and the sound of dhak drums have brought the city to life. Preparations are in full swing with pandals getting their final touches. In badminton, Indian shuttlers Tanvi Sharma and Kidambi Srikanth progressed to the second round of the Denmark Open 2026 after securing hard-fought victories in their opening matches. Tanvi defeated Japan's Natsuki Nidiara 2-1 in a thrilling 3-game contest. In men's cricket, India will face the West Indies in the 4th T20 International in Hyderabad today. The match will begin at 7 p.m. IST. India lead the 5-match series 2-1 after defeating West Indies by 14 runs. UPI merchant discount rate MDR on select person-to-person merchant transactions will be implemented after Diwali. In a social media post, National Payments Corporation of India said that UPI and Services Steering Committee decided that keeping in mind the festive season, MDR on select person-to-person UPI transactions will be implemented immediately post Diwali. And that is the end of this news bulletin.
1: লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাংলাকে এফএম বেনালংপেন মেগাহার্টস ফারুসিরা টকবরা সিরকেপ লাপেন রেস মোবাইল অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনতা কেদো আনা জয়মেক নাংলিতুম আর জুলং ইজে টাংতে ননা দন্থু জয়মেক দাম ইগলো না কিচুন আজয়মেক লবাংসু আজয়মেক আং দেং লংপেন আসন সন কম্পিটিটিভ এক্সাম পেন কিচুন আপুথাক আন্ধানী ইংটি লাপেন হুদবাং হারমোনি বে তুমাংব চিহুটি পোদালাম জের আর জুয়েক সেনা
2: আফ্রাংসি আকাশবাণী ডিফু রেডিও গার জোড়া তোমান ফান নিংকাং সামা কারম্পা জেরল নংলি তুমফান আর নিবাং তা এসি কেনাং সরা যায় মেঘ নাঙাবান পিয়াসন থটসি বিনি সেটা মেনাংলি তুমফান এসি লিটুমা খে ফান মাতে কচার লি সোমার দোফান ইসি আকেনাং সৎ আজাই মেঘ নাং পিল নিলিতুম কচিং কি কচান পন জে ফান কচফা পন দোল আলাং লিজামে নন স্টুডিও লং ওয়াং এরল আলাং লিয়ামেন লাগে সার অন্ধানি ইংটি আলাং লি নুট থান বাং কারডম সার
3: কারডম সার চৌরল
2: আজি কচেং সিনলি ফানাং কার জুজি কে লহান ল নাং লি কচার লি লাগে MSc Life Science, MSc Environmental Science, MA History, Lapen, BA, DLA, Nangli kum mat along pen kathek dun long pen si lapuan ka charli, Nangli ning kirung la, Lapen ko son pen si lapuan ka charli apor ka chepiun la.
3: Choro lo sir, toh tangte labang so nilipan ng karju alam the bang mi ikpik la, nilike cheng si ilitum kaching hon, All India Radio karju, আকার বিয়া রাত সোলাং দ তুম দো আনা ফানসিতামে নীলি হিন পেন চিথান পন্থুপ নীলি মেন লাকি আন্ধানিংটি নীলি নুট লো থান বাং লাপেন

0: Lumbajong block along CRCC ar puta klembom la pen block resource person la bangso ar puta nili klembom la si la bangso nili MSc in life science a subject lo la pen MSc in environmental science la pen MA history la pen data BEd bachelor in education la pen DLed diploma in elementary education la hai a degree nili ka Charlie pon det ajok abangke nili penangan abang phu ke thaksar abang phu atum penili ke thek dun long do o la pen alang li tuma long pen ke Charlie ining hang dun o la lo sa nili tum a professor tum pen da chenglok
1: kana
0: la pen nili tum ethang alo thanbang nili phanange than vek vek alo thanbang atum pen stami thek dun long long alang litum ke Charlie la si la hai alang litum a degree ke Charlie ke che patang ke thek dun long la pen alang litum methang aning ke hang la hai a degree ke Charlie pen alang litum a phan isi ajakong la hai a phan si ke thek dun long a join ne pen sinilita la hai a degree si tame Charlie dun lo la pen che patang si tame che patang dun at an
1: neri la malom suet a por pen la puan ke Charlie ko son sia por ke che piun
0: Oh, lalo sir. Alam thibang ke sir, labang so nili apor kachipi po ke general student na tuma son bang ke apor halatum apor kachipi ateng bang nili un elo. At he mane nili stame voreng awar sa stame klembom pinangapot. Lasi, ladaka bang ke nili apor doan ahut ason chotlo. Mane nona son nili duty do kok hot bang ke nele la sot bang ke Charlie lelo sitame la duty over that pen polo tangte duty tang that pen polo tangte nele hemche wang bom hot sitame nane hotel along saki jun banane ali along sitame towar along sitame nane ati bin along ke sang hot sitame nele kai ke sitame apor pan hok he pin pen nele sitame inut mo api inut successful amun chep mandu nangi puke matha pensi mane chelang ponmir rason sinile ka ke tame klembom lo la pen ka prak reels ke lang thap tang ho ba video ke lang thap tang film ke lang thap tang pen ke appor pan ho khelo la ke Charlie abang si penangan nili aim do ke che manang ji la haya aim nili kai ke sitame nili methanga diarrhea long che tok pon si la haya diarrhea long che lang sinili la ando lang pini la anna por patang lang next penawa phan la an claim nang jilang pul hai che lang pencil la pusini li penang an a syllabus me chipa complete dun lo la pen nili ke Charlie a sai sita me la pusi Charlie pon me ro ka ke sita
1: nang li ke la malom suet apor pusi punang kok po malom suet apor me sinang li ason tin na course mate penana course ke chipa tang pon det mate ke Charlie hin ke chipa tang pon den lo Manda nang liki lo da than bon la pu ke Charlie da Charlie bon son si penan osomar mate ke Charlie atumang ke la pu pu Charlie un e po kelak to kok ti athe lo da than bon mate di lo than bang atum ke kelak lo kok ti la si ha so apor nang liko son ben si ke Charlie pon thun
0: a hokalam la sar lake la bang ke ilitum non ove ki mi ke Charlie aning hang hang pik pik atuma phan lo la pen ইলিতুম কার্বি আসোলাংডো কার্বি আখাই ইলিতুম সিতামে কার্বি আখাই কেচিং হন আতুমা ফান আন ইলিতুম পিনি লবাংসো নিলি থেক্সার বলে নিলি কিছি পুকালি ফয় ফি সিতামে লাদাগ নিলি কি পুদামি বাংকে ইলিতুম জংসি কে মাং আকাম দো লাপেন কে মাং আসন দো থেটানা কে মাং দো মেথাং কার্বি আখাই আফান মো ফি কেচেলাং পঞ্জি ইলিতুম কাচি রাপ পন থেক জিয়া ফান পুলো তাংতে ইলিতুম kacharli sitame litum select pon peda nang jipu nili ma sitame nili ningaro dolo nili vi along thap thotlo athe mane nili la an nili ke charli nang kok ke ma ke che padug nang kok ke nili sitame ke do o ahem tun bela nili ke wang kali nili sitame ke che bor i ahem tun ben sin nili ke wang la so joine si nili dak ke select polam the bang ne le dak e mine along bang ke thabing tung te delo ni putar log along bang ke select thui bo bang ne le thabing tung te delo a por do polo dang te Charlie lo the ne le ke Charlie ke general student atuma sonra a methang isi a timetable chip set si lana por pe lana por ne le Charlie ji tibula long ni pam mesin ne le Charlie

0: জি পর বাংকে নিলিকে আপর সিছে লং লে দেরল
1: কলা
0: লাসি মোপে নিলিকে থানা সন থাক থাকছি
1: হুম
0: কাসেলাত চিবিককসি নিলি এ হিথিয়া লং পনন বা কোনানে কে দাম আলং পনন বা কোনানে ফিল আলং খেলা ব মহুত পনন
1: হুম
0: বা কোনানে কিজুই কে লাং আলং সিতামে কাইকে সিতামে নন আলং কে ইলি তোমা লংগে মোবাইল ফোন কে দো মাজক আবাং ফুতিন লং সামে স্মার্টফোন লা স্মার্টফোন পেন্সি নিলি পেনাং আনা কাম ক্লেম ইলো ডাক পেন্সি নিলি পেনাং আন লো চিলাং ইলো নিলি কিতাব লেচিং হরটান পু ওয়ারাই তাকালি লাসি লাসন লেলি তুম কাইকে স্তামে চেলাং পন মির চেলাং বম পোলো তাংতে আচ্ছা তা এক্সাম স্তামে এলি তুম উঞ্জি
1: নাংলি কে আসাম টেট টাউন এডল গেট আসাদ লাং টাউন এডল ইউজিসি নেট এভিএস আসাদ লাং টাউন উন এডল ইউজিসি সিএসআইআর নেট লা টাউন এডল লাপেন আং পার্টা নাংলি কে এপিএসসি ওয়াই ওয়াং দেঙ্গান তা নাংলি কে চেপ উন দুনা বাং ফুল তাংতে কোশ্চন মেনসি লাপুয়ান এক্সাম নাংলি কে চেপ উন দুন থেকল স্যার
0: চোরলো স্যার লাবাং সো আকার জু নিলি ফান নাংকার জু পন থেকা পট আলাম থে বাংকে নিলি লাহা লাবাং সো এক্সাম থেপো থেপো নিলি কি উন্দুন কে লাকে নিংকানি সিভেট কাপড় হি পেন লে নিলি কে চেপ উন্দুন লাভ পুকে কালি ওয়াইফি সিতামে লাসন লো স্যার আকে হায় মানে নিংকান ডো ও ডো ও পেন্সি নিলি তামে ন না ফিয়ানসি কে চেপ উন সাই দিল আলাম থে বাংকে লালো লাহাই এক্সাম চেপ উন জি পুলো তাংতে হার্ড ওয়ার্ক ডেডিকেশন পেসেন্স লাহাই একদ আকে নাং সট কাছে পাডুক নিংকি দিং লাহাই গে তুম কে নাং সট লাপেন এলে তুম আর নাম চি রি নাং জি লাপেন কিদুক দেট কে বয় দেট কাভে দেট কে লম দেট তোমা ফানি তুম রাব দু নাং জি লালো পুলো তাঁতে এলি তুম আর নাম বেঞ্চ তামে হিয়ার জুমে দোপ লাপেন এলি তুম সিতামে কে চার্লি আনা থু সিতামে আনসু সে তুম আহির জুমে দোলো পোলো তাংতে বা প্রাং পন থেকব এলি তুম জং সি চে বর ইদুন লো পোলো তাংতে লাপেন ডাক নেলি সি কে থানাম জি দলাং নেলি সিতামে সিএসআইআর নেট লাইফ সায়েন্স পেন ব্যাংকে অল ইন্ডিয়া র্যাঙ্ক 56 নেলি ওয়ান লো লাকে চুনেং 2025 জুন আনিং কান আসেং কান লো হালাসো সি নেলি হালাসো সেশন হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক 56 নিলি সিএসআইআর নেট লাইফ সায়েন্স বাংকে নিলি চে ওয়ান লাসি লাবাং সো কিছু ওয়ান লং লক আপু থাকা বাংকে নিলি পিনি কে থেক ও পু আলাম লে নিলি কিছু পারো কাতালি কিছু পেন্দাক টালি ওয়াই ফিস তামে ইলি তুম মেথাং আখে আকার বিয়ারি সো এ জাং আুমা ফা নিলি সি ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট মানে আনিং কে পাথে আলাম থে নিলি কে থান পঙ্গাং টুঙে লালো আহক ল সিএসআইআর নেট লাবাং সো এক্সাম লাবাংকে ন্যাশনাল লেভেল এক্সাম লাকে স্পেশালি ফর সায়েন্স তোমার ভাত সায়েন্স স্ট্রিম কে চাড়ি তোম ভাত লাবাং সো কে সায়েন্স সাবজেক্টটা সাবজেক্ট ফ বাজে কে কন্ডাক্ট লাদাকে লাসন সি নিলি থান পনপ সাবজেক্ট ফ বাংকে ম্যাথমেটিক্স দোপ ফিজিক্যাল সায়েন্স দোপ কেমিক্যাল সায়েন্স দোপ লাইফ সায়েন্স দোপ লাপেন আর্ট সায়েন্স দোপ লা সাবজেক্ট ফ তুম হানসি কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বা তুম পেনসি ইউজিসি পেন পেন কাছে রাপসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন তুম পেন কাছে রাপসি লাবাংস এক্সাম কন্ডাক ল লাবাংকে লাবাংস এক্সাম জংসি চেপ উন্দন লোপাংতে সায়েন্স আর স্টুডেন্ট তুম আনকে জংসি ইসি আর লেভেল আন চেপ উন্দন লোপতে আলাংলি তুম প্রফেসার সেতামে ডাক পেন চে মান লংপ বা সায়েন্টিস্ট লে চেমান জিয়া নিংহাং প্রথম হিতামে ডাক পেন চেমান লং
1: পাপেন
0: কাপড়ে কাপড়ে থেতান থেতান আর রিসার্চ ইনস্টিটিউট আলং সামে লুদুন হিতা লুদুন লং পন সন আই আই এস সি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা নাইজার টাংহ বা আই আই টি টাংহ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি লাহাই থেতান থেতান ইনস্টিটিউট বা রিসার্চ স্টেশন লং আন সামে দোদন লং পন সন ডি আর ডিও কেছে থাংক্লং কেছে থাংক্লং লাপেন ইসরো কেছে থাংক্লং কেছে থাংক্লং লাহাই ইনস্টিটিউট অলং সামে আলং লিতুম সায়েন্টিস্ট সামে চে মানু লং পো কাপড়ে কাপড়ে ইনভেনশন থেতান থেতান জো লাই সামে সায়েন্স স্টুডেন্ট তোমা ফানকে ইসি আ গেটওয়ে লাগে লাপেন লাবাং সো আ এক্সাম আবাংকে কে জয় কে গে কালি হে সুকে সং পিক নিলি জয় কে পুপুপে আলাম থে বাংকে লাবাং সো আ এক্সাম কি সুং নাঙারাতকে ডাকে নেগেটিভ মার্কিং দো
1: কলা
0: নেগেটিভ মার্কিং দো এক্সাম পার্টান কে লাসন লো

0: পাৰ্ট এ, পাৰ্ট বি, পাৰ্ট চি। পাৰ্ট এ বাংগেলাকে মেথেমেটিক্স দো প ননচন কাপ্রে কাপ্রে তাক মেথেমেটিক্স তামে দা সাবজেক্ট দো মেনসারেশন তাহ ট্রাইগোনোমেট্রি তাহ কাপ্রে কাপ্রে তামে পার্ট এ বাংকে মেথেমেটিক্স ক্লেমাং প পার্ট বি পেন পার্ট সি এ বাংকে পার্ট বি এ বাংকে লাবাংকে রিসার্চ কোয়েশন ইসিহিনি দোজি সিতামে লান আর্লো লুতো এলাং দা বাংকে লাগে সায়েন্স না তোমার ফানা মডেলস নি লেগে থান ল সি এস আই আর নেট তোমান লাপেন পার্ট সি এ বাংকে লাবাংকে দাকে অনলি রিসার্চ বেস কোয়েশন ন রিসার্চ বেস কোয়েশন ন রিসার্চ বেস কোয়েশন কে লাল ননসন নিলি নিলি মিথাঙ্গা সাবজেক্টস নিলি চিথানাম্প লাইফ সায়েন্স আতম ফান স্পেশালি লাইফ সায়েন্স আতম ফান বাংকে পার্ট সি অলং বাংকে ননসন রিসার্চ বেস কোয়েশন আলংকে মার্কস তামে ফোর মার্কস বিজি সে তামে নেগেটিভ তা ওয়ান মার্কস ল চক চেলতে মাইনাস ওয়ান লাসন কাপ্রে কাপ্রে লা পার্ট এ বি সি তামে নেগেটিভ মার্কিং এ দোলাপ লো জং হি থেক পামে মে অ্যাটেম থাপ অ্যাটেম প্রুফ লো তাংটা নেগেটিভ তা চে দাম লাপ ওয়াই ফিস তামে পার্ট সি লং বাংনে লেগে থানা মি বাংগে লালো ডাক বাংগে রিসার্চ বেস কোয়েশন নন সন এক্সপেরিমেন্টাল বেস লাইক এলাইজা টেস্ট তাং হ ওয়াইডেল টেস্ট তাং হ পইলি তুম কাপ্রে কাপ্রে পি সি আর পলিমারেজ চেইন রিয়াকশন তাং হ ননসন আপ্রাং কোভিড নাইনটিন আলহাই কোসন সে ভ্যাকসিন কে সেমার নাইমা এ কোসন মেন সি এইচ আকে সো আ পেশেন্ট আতম হানি তুম আ ভি কে টেস্ট পেন কোসন মেন সি এ এইচ আই ভি লাহাই কে পালং নাইমা পো আ পট আন্তা লানিলি তুমাঙে সব চার্লি লং লাভ ল লাসি লাহাই আ কোয়েশন আর রিসার্চ বেস সি হাদাক মাঙ্গে পেনাঙানা আর জুজি লালো লসন হাঠা সি কাপ্রে কাপ্রে এক্সাম নিলি ননসন গেট পোতালো গ্রাজুয়েট আপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং লাবাংকে লাইফ সায়েন্স সাবজেক্টস নিলি পি দনল ইন দ্য ইয়ার 2023 এন ইনকান লাবাংকে আইআইটি পেন সে কন্ডাক্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পেন লাবাংকে সুং পিক কে জয় কে গালি লাসো এক্সাম সে তামে সুংগে সুং পিক দেখ আবাংকে ক্রেক জিয়া তুম সিতামে আপনাঙ্গান পড়হি নাংজি আথে মানে লাবাংস এক্সাম কি সুং আর এটকে লাবাংকে স্পেশালি সায়েন্স স্টুডেন্ট ওমহান লাদাখ জংসি লাসো এক্সাম আফানকে লাতুম মেনলি ডিজাইন ফর দোজ স্টুডেন্টস হু ওয়ান্ট টু মানে পার্সিউ ইন এ রিসার্চ ফিল্ড সায়েন্টিস্ট কে চেমানজি ফান বা কোপেনে রিসার্চ স্টেশন লি রিসার্চার থেটান থেটান ডিসকভারি এ কাসেমার জে ফান আন্তা লাবাং সো এক্সাম থ্রু পেন সে পেনাঙা তুম কিলু তা তুম দো ওলো লাসি হাদাক বাং নিলি এক্সাম আ মডেল নিলি থান জি স্পেশালি ফর লাইফ সায়েন্স গেট আ বাংকে গেট এক্সেল বলো নিলি তুমি ফুকে লাইফ সায়েন্স ল হাদাক বাংকে লালো ইঞ্জিনিয়ারিং মেথেমেটিক্স দো জি পার্ট এ বি সি দো হাদাকটা ইঞ্জিনিয়ারিং মেথেমেটিক্স দো প লাসন হাদাক সি পার্ট বি এ বাংকে বটানি জুলুজি লাসন দোলো পার্ট বি সি কে লা পেন পার্ট ডি এ বাংকে কেমেস্ট্রি দো লা সাবজেক্ট প্লি কে চার্লি পেনসি লাবাংস এক্সাম পাস উঞ্জি জংসি পি দুন পোলো থাকতে সিতামে হাদাক তামে পেনাঙানা র্যাঙ্ক তা দুন নাংজি লাহা বাংস এক্সাম কে চেপে পাস আফান কালি পোতে পেনাং পিনুং পাঁচটা পাস পে লালো আসল দাটা সে ইলি তুম মেথাং কার্বি আরি সই জাঙা তুম সায়েন্স কে সুং উলো ওয়াইফি সিতামে ইলি তুম চিপাদুক লো পুলো তাংতে কি উন এ দেত জিয়ালাম থে মাসে আবে আথে আবাংকে ইলি তুম চিপাদুক নাং জি আজাত আক কাম লাল তুম ক্লেম সিতা লোকে চারলি দেত পুলে নি লগি পুদামি গালি পিয়ার থে কে লি তুম টাইম পাস বো বস্তু বাং আবে দে নাই
1: কালা
0: ননসন আজাক তুম হানি লি পেনাং থে গাম লং লং এ এক্সাম পি দুন প জো টাইম পাস পান জো জো এনে কিছুই দুন জো লাংস আপিয়ার থে আলংকে কাছে পাতে আকাই ননা ননা কাই কে
1: কালা
0: টাইম পাস বলো তাঁতে লাগে না হক টালি দুন দিল লাসি নিলি পেনাঙা না সোমার দমহান থান নিলি মেথাং আলং নাঙে চাড়ি দুন দুন আও সোমার দমহান নিলি থান থান এক্সাম সাতলাং টাইম পাস আফান পি দুন রে পড়হি পামে নয় গিভ ইয়র 100% বেস্ট এফোর্ট লাচি পি দুন দেটা ফি পেন পোলো তাংতে নাং এক্সাম পি দুন পামে নয় নাং কিউন কিউন এ কে নাং রিদেং রেখে দই কালিল লাকে নাংলি থেংসং কে দো এলি তোমার ফানাং কে লাং আবাং এলি তুম আর নাম বা এলি তোমার হেম্ফু মুক্রাং তোমান হদাই নন আলা তুমি নাং লাং দুন পোলাম থে 100% পি নাংজি লা পেন কাপড় হি দামে ছেপা দুঃখ পিক নেই
1: কালাম কালা
0: লালো সা
1: নাংলি গে হকলতে মা গেট আসাদ লাং সামি উন এলা গেট এক্সাম জংসি মাতে গেট আসাদ লাং জংসি উন পোলাতে সায়েন্টিস্ট মাতে লা রিসার্চ আনাত কে নাংলি ক্লেমুন নাংলি বাংকালা

লাকে আকাশবাণী দীপু জয়মেকে বাং লাকে এফএম বেনালং পেন মেগাহার্টজ ফারোইসিরা তকবরা সিরক্যাপ লাপেন রেস মোবাইল অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ আলং পেন তা কেদো আনা জয়মেক না লিতুম আর্জুলং ইজি তাংতে ননা দুন্থু কার্বিলির মিয়েলুন আংডেং আলং পেন আসন সন আলুন জির আর্জুক সিনাং কেচেং সি ধনসিং তেরন কিলুন আলুন আর্জুক সিনাং আলুন আলাম থে বীরবি আংবং তাংতে লবাংসলুন আর্জিক সিনা

কার্বি লিরমি লুন আং দেং লংপেন আদুন থুতা জন তেমুং কিলুন আলুন আর্জুক সেনাং আলুন আলাম থে বরসিং পেন কাসাং তাংতে লবং সলুন আর্জুক সেনাং।

লাকে আকাশবাণী দিভু জাইমেকে বাংলাকে এফ এম ব্যানালংপেন মেগাহার্টজ ভারুই সিরা টংবরা সিরকেপ লাপেন রেস মোবাইল অ্যাপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেনতা কেদো আনা জাইমেক নাংলিতুম আর্জিলংজি তংটে ননা দুন্থুয়া জাইমেক দাম ইগলো নাং হিন্দি লামার জানালুন আংডেং লবাংসো অংডেং লংপেন আসনসন হিন্দি লামার জানালুন আর্জিক সিনাং কেচেংসি ওম শান্তি ওম লামার জান লং আলুন শান লাপেন উদিত নারায়ণ তুম কিলুন আলুন আর্জুক সিনং আলুন আলাম থে দিওয়ানগি দিওয়ানগি লবাংসো আলুন কাবন্দা আবাং বিশাল শেখর তংতে লবাংসো আলুন আর্জুক সিনং

হিন্দি লামার জানালুন আং ডেঙালং পেন আদুন্থু পদ্মাবত লামার জানালং আলুন আর জুয়েক সিনং শিবম পথক পেন কিলুন আলুন এক দিল এক জান তংতে লবাংসলুন আর জুয়েক সিনং

হিন্দি লামার জানালুন আং দেং লং পেন কি জুৎসি আলুন আর জুইক সিনং রক অন লামার জানালং আলুন ফারহান আক্তার পেন কিলুন আলুন আলুন আলাম থে রক অন টাংতে লবাংস আলুন আর জুইক সিনং।

0: সেবিৰ দ্বাৰা ইনভেষ্টৰ সজাগতা পদক্ষেপ অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সার্থী এপ ডাউনলোড কৰক।
1: লাকি আকাশবাণী দীপু তংটে ননাদুন্থু অজয় মেঘ দাম ইগলো না থানপারে অজয় মেঘ লবাংসো অজয় মেঘ আংডেং লং পেন মোবাইল ফোন পেন আকি মিল পেন আকেহে নো পুথাক তপন বে পেন লামজের কে থান আর জুইক সে নং
2: নন কে ডিজিটালাইজ লাপেন ইন্টারনেট আকাই নন আকাই আহুত ইন্টারনেট কে আনু তিন আমুনি রাতুম তা কিচু কিজুন কিদুজি আফান হেম রিত পে রি লে কেনাং সদাসনসি ইন্টারনেট তা কেনাং সদাসনসি মানডেট লাসু আংবং ইন্টারনেট কে এনজি আফান আরি সিম আংবং স্মার্টফোন তা ইসিলু ইলিতুম ইন্ডিয়া আদের আলং স্মার্টফোন কে ক্লাং পেন মনি রাতুম ইন্টারনেট কে এন আনসুসি চিহুংলু লাসো ফ্রাং তা ইলিতুম আদের আলং ইন্টারনেট নংলিলু সিতামে ইন্টারনেট কেলাং জি ফান কাদো কবে আরার তুমং বংকে কাচিহুং কালি আথে হালাস হুত ইন্টারনেট কেলাং জি ফান আমি থাং আহেম আলং আবার সাই কেদু অতুম সাই হেম কালিতে সাইবার কেফে হেহুই আলং আনসি কে দামনা সিতামে নন কে কাদো কবেতা ইন্টারনেট কে এন আতুমসি কে অং লাকে স্মার্টফোন কেদু আজয়নি লবাংসো স্মার্টফোন কেদু আজয়নি ইলিতুম কাদো কবিতা পেনাং আন জয়কে লাপেন আলি দুলু সিতামি লবাংসো স্মার্টফোন আজয়নি ইলিতুম কাদো কবি আফান কানহক তা দুলু কেদামতাং নিংকান ফারু ক্রে সির কেবরা ট্রক্সি কেবরা কেথম আনিংকান জাংমিপো কেথমারনি মোটরোলা কোম্পানি আহেমফু মার্টিন কুপার হেনলো কেচেংসি আফং মোবাইল ফোন কাপাকলাং লাকে আমেরিকা আদের আংকাং নিউ ইয়র্ক আরং সুপি আলং হেনলো কেদামতাং নিংকান ফারো ক্রে সিরকেপরা ট্রক্সিকেপরা সিরকেপ আনিংকান নিপন টেলিগ্রাফ এন্ড টেলিফোন এনটিটি আতুম পিরথে আদাং কেচেংসি সেলুলার নেটওয়ার্ক জাপান আদের আলং কাপাকলাং নিংকান ফারো ক্রে সিরকেপরা নেরকেপ কেপরা কেথম আনিংকান ডাইনা টেক্স 8000X হেনলো কেচেংসি কমার্সিয়ালি অ্যাভেলেবল হ্যান্ডেল মোবাইল ফোন কাপাকলাং কেদামতাং নিংকান ফারু ক্রে সিরকেপরা নেরকেপ কেপরা কেথম আনিংকান পেন নিংকান সুরিহিনীরা

ক্রিপ লিয়ানিং কান আন পেয়ারঠে আদাং মোবাইল ফোন কে আনাতুমা ফাই 7 বিলিয়ন মাতে কুটি ফারোথ্রক্সি আন পেয়ারঠে আদাং আনুতিন আমি রাফান্তা ফোন ইসি পাচিতাং দর নিংকান সুরিহিনী রা ক্রেথ্রক আনিংকান স্মার্টফোন কাপাকলাং আফ্রাংসি আংডেঙালং কেদো কোম্পানি লাকে স্যামসং এপল লাপেন হুয়াওয়ে হেনলো ফান থ্রক্সি ক্যাব রা নেরকেপ আন স্মার্টফোন লাহাই কোম্পানি আতুম হিথি লং চেরাইলো পিনিয়ার নি পেয়ারঠে আদাং মনিরাফাই লংদাম পুলোতে ফান সিরকেপ ক্যাব আন মনির আতুম আলং স্মার্টফোন দু নন আকায় হুদ কাদু কবিতা কে এন আহরমু আসনসি মানদেতলো উসুমার পেনডাংলক আর্লেঙ্গিঠে আনুতিনতা লাবাংসু ফোন কে এন লাবাংসু আহরমু মেসেন লাপেন পেনাঙান আসাই লং নাংকিরাব দুন্দু মোবাইল ফোন কাচিপারি দেং আলে দোপিক লাপেন কানহক তামে থেপিক আফ্রাংসি আবাংকে মুনিত হিজানাং বং কাচি হেলু কে বাদ ফোন আলংসি আপর কাপা দাম কে অং আজয়নে আদুংলে মুনিত দু পুসিতামি চিংকি চেথান থে রুম সিবেদ আলংলে দৌরাপেট পুসিতামি মুনির আতুম চিংকি বাংবে ফোন সি লাং রং ফোন আজয়নে মুনির আতুম আপর তামে কানহক দু আঘন্টা ঘন্টা ফোন পেনসি আপর কাপা দাম আজয়নে মনির আতুম চেহেলু দেট আমু বাংবে দেট আসন মান দেট স্মার্টফোন কে এন অং আজয়নে আমি থাং কে ক্লেম নাংজি আসাই তামে চেটেংনি দেট আর জি ডিংক্লুই আপর আন মোবাইল ফোন চেপারি ডেং পুলোতে এমে কাচেচার আজাকং জুম দেট এলিতুম আফুতার লগ আলং আং তাং দো এতেহাং কেসু এমেক আলাং কে জাং এমেক জাং পামি থেকথে দেট লাপেন কাপ্রেক কাপ্রেক আকেসু কেলংজি আংরিং দু লাপেন মোবাইল ফোন আজয়নে মনির আকায়লং প্রাইভেসি মতে আমেথাং আকায়লং আজাদ আসনতা বাং চিনি দেট আসনসি মান দেট আথে ফোন আলংসি আজাদতা কিবি লাপেন সোশিয়াল মিডিয়া কে এন আজয়নে মাজক তামে কেলাং জয়কে লাসো জয়নে হেকার আতুম হেক দেট জি আংরিং দু মোবাইল কে এনাহুত কাচেরে নাংজি আসন দু গাড়ি কে বেগাহুত তোয়ার কে হার আহুত রেলওয়ে ক্রসিং লাপেন কাপ্রেক আদিম আলং কাচেরে কেনাংসৎ আথে চিলাং পামিমি পুলোতে মনিরাফান গাড়ি তং ফিট আজয়নে আরেং আহু কেসু কালিতে আপ্রাণ কেদাম আতুম তাদু লাসি মোবাইল কে এনাহুত কাচেরে নাংজি দু গাড়ি কে বেগ বম আহুত মোবাইল ফোন কে এন আজয়নে আপ্রাণ কেদাম আতুম দু ও নিউজ এজেন্সি পিটিআই আটেঙ্কে কেদামতং সুরিহিনী রা ইংকয়রা ইসিয়ানিংকান মোবাইল ফোন কে এন আজয়নে গাড়ি কাচিং কয় ঘটনা সুরি ইসিরা ফারো সিরকেপরা সিরকেপ ক্যাবরা ট্রক্সি আন্দু মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েস আতুম আটেঙ্কে কেদামতং নিংকান সুরিহিনী রা ইংকয়রা ইসিয়ানিংকান বাং সুরি ইসিরা ফ্লিকেপ আনামুনি আতুম ইন্ডিয়া লং গাড়ি কাচিং কয় আজয়নে আপ্রাণ কেদাম ভারত ফরা ফকেবরা ফ আন গাড়ি কাচিংকয় ঘটনা কেদু লাকে রেড লাইট আরন কারকান আজয়নে লাসো জয়নে নিংকান সুরিহিনী রা ইংকয়রা ইসিয়া নিংকান বাং ভারোহিনী রা ইংকয়রা হিনী আতুম আপ্রাণ দামনাংলো নিংকান সুরিহিনী রা ইংকয়রা ইসিয়া নিংকান পাংরুম পেট লাক ফ্লি রা সুরি ক্রেহিনী রা ভারো ফ্লি রা থংকেবরা হিনী আন গাড়ি কাচিংকয় আফাই পাংথেক পন্ডো লাসং বং পেন বাং লাক ইসিরা সুরি ফকেবরা কেথমরা ফারু সিরকেবরা ট্রক সিরকেবরা হিনি আতুম আপ্রাণ দামলো লাপু বাং লাক কেথমরা সুরি নেরকেপ কেপরা ফ্লিরা ফারু ফ্লিরা ফ্লিকেপরা নেরকেপ আতুম আরেং আহু কেসু পাংথেক পন্ডো গাড়ি কেবেক বম আহুত মোবাইল ফোন চিংকি পুলোতে মোটর ভেহিকলস এক আতেং আদাই দু জংসি কমানে আমনিত গাড়ি কেবেক বম আহুত ফোন চিংকি পুলোতে সিকা সুরি ফ আতঙ্কা আদাই টু নাংজি লাসো আফ্রাংকে সিকা সুরি ইসি আতঙ্কা আনসি আদাই কে এন সিতামে নন নিংকান সুরিহিনী রা ইংকয় আনিংকান পেন আরন লারপনসি ফান ফ আন পাবাত পন্ডো ইকেং পেন কে দাম আহুত জাসেমেত কে তোয়ার কে হার আহুত রেলওয়ে ক্রসিং অলং মোবাইল ফোন চিংকি বম হেডফোন চেথন লক্সি কাচিংকি লুন কার্জু হেই হুই ক্লেম ক্লেডেট নাংজি লাসন পুলোতে গাড়ি কেবাং ট্রেন কেবাং আহুত তামে আর্জুলং লেডেটসি

এরেং কেসু কালিতে এ প্রাণ কেদাম জি আংরিং দু লংদাম এদলতে আকে মে লাপেন কানা হক তাদু লাকে ইলিটু মেথাং আলি আফান এনথেক্সের নংজি ইলিটু মোবাইল ফোন কাচিপারি দেং আপর পাজুম নংপু লাপেন লালে ইলিটুম আফান ইভি ইডেট কালিদেট নংজি মোবাইল ফোন সি ইলিটুম আকাই চেরাই ডেট আসন সি মান দেটলু ইলিটুম লাসো ফুথাক চেলাংদুন পামি নংজি আথে ইলিটুম সি আহেমফু স্মার্টফোন কে কালিপু চিচিনি নংজি মোবাইল ফোন কে নংজি আপুথাক কাচিনি নংজি আলাম বাং পেন কাচিং কি বমাহুত কেনাং সৎ কালি পুলোতে মোবাইল ফোন ডেং ডেড নংজি কন্টেক আলং আমেন কেদু আবাং ফু আর্জান বিতাপ নংনি ফেসবুক আলং কেটেক পন আমি আপুথাকতা লাং পেমি নংজি থিয়েটার আলং পাংটিং স্যাং আহুত স্ক্রিন অন নংনি গাড়ি বেগ বমাহুত কাচিং কি লাপেন মেসেজ টকটেডেট নংজি তিন মেমে পুলোতে কল ফিল্টার এপ এন নংজি সিতামে জিরপো জিরপি লাপেন হেম ইসি আফানকে এন নংনি ফোন আলং চিংকি বমাহুত আদুং কেদু আমুনিত পেন ফিট ক্যাব বাক চেপা হেলো নংজি কলস অপর হসি মোবাইল ফোন চেপারি ডেং ডেডেট নংজি থিয়েটার লাপেন কাপ্রেক রাত কাচিং রুম আদিম আলং আর নাম কারডম কার্ডি আদিম মোবাইল চেপারি ডেং ডেডেট নংজি মনিত কিথি আহেম লাপেন আরং কে থন্ডাম আদিম আলং মোবাইল ফোন চেপারি ডেং ডেডেট নংজি গাড়ি কেবেক বমাহুত আন কিছু বমাহুত লাপেন লু কাচার্লি আহুত মোবাইল ফোন চেপারি ডেং ডেডেট নংজি

নিতুম পজাক বে আর্তা ফান সারসার আতুম খেয়াময় আরবুং পু নি ইর পিজুমে পনপে সেটা জিরজার কিনথাই আবুচয় সার আতুম আফান টাংডিং পেন জিরজার আতুমতা পংপে নংনুন ফ্লিং কিনথাই আতুমতা হাকির কেপ্লেং আসিটেং পংদাই আরচুং প্লেং মুজালান আংনুকে নুন কক সের লুটা লংপ্লেং চৌমাইলে নংচেং লুটে জিরজার কিনথাই আফাদেংকে রু থাইডুন চেজেং চেজেং পেমান মে নং রম্বং রমফান রম্বেং সার সার হেনলু এচাপ পুথি আহঞ্জেং ওবে মি আফান কেথান কেপাকেং লংরি আথেং তম আতেং মেনা কেমান আক্লু প্লেং আদুং জেংখেং আরচুং প্লেং দা আলু দুন নাং চিংথৌ রফাদেং লুমতা আচাকরি নিশো সেরসলি লরি এথাক বর্মা পো বিনি পেন বারিথে সংসার কিরি থিপনাংলো এসো পিরবি সি ইলিতা পিরবি আসুমসি মানলো লিতা লুমতা আচাকরি চু পিরবি কংডুক আরানি ইরু কাসেন আবিদি সনসে রংরূপ কেচেংসি কিমদুন রংরূপ পারেননি সি পেমান মিরিং রংসুপি পিরবি গে সেফারলো লিলি ইরু রংসিনা কিরি পিনখাম আরন সনসুরি জুতাং জুবাত নং পিনথি সি কার্বিতা লংরি আখাইপি নন পিরবি কংটাং আরানি ইরু স্যামসন সিং সারলি পেন দোলাং সার আংহাং ফুরি সিপং জেংকি পংটেনরি পজাক ওয়ে জেংতই জেং নিশি হুতুর আচিকিপ কিফ্রি সি ওয়ান ডেট কার্বি সার লংরি নন হাওয়ার কার্বি আলংরি লুমতা আংসং আপিরবি ননপু ফোনামরি তম্বি টোকো জেংপাত আবিরি কাইফোত তেরেং পেন ফ্রি লাহাই সি হিরিম আতিরি সি জিনংকে চেবথুং জুইনি কার্বিকে পালাং হে ক্লোপলি ক্লোপলিকে লাংচিথিং আবি জুইফুন নুথেং তুন লকপি বিহাই কেথেবুন এবি লাগে কার্বি আসাখি জিনং কার্বি রংসপি সারসারবাং লামেট কাবিরটি আসে আরমুং নংচিবি মাহু সি কেহির পংডুগনি ও লাকে কার্বি আচাকরি আই সারসার বাং পোহেন লগরি জুদেত লামেত আথেপি ক্লোপলি কে হাকির আরনাম্পি এ অর এচান আবং ফি সি লংরি কে সেররূপ নং তপখ্রি পেমান কার্বি সের লংরি নেরিন্দি নেজিনং ইফু ইফি আতুম আজিনাম থেংপি থেংফাং লিরসেংসাং বারি চেওথুং জুইজাম বীরটি কেপাং চৌ টেকাং নন পিরবি বীরলিনজি আং আং নাতলো লাতুমাতাসাম লংরি আরলো লান সেররূপ হিজিক জাম হামবি ফেলং কাবোলান তা নংটুর রিরি নংটুর ডাং তা নন ক্লুলিন কাংটিং বেন শ্রীমান পুলে দামজি বিলিংলাং হুপু চেলেং আথেপায়ামাং আংবং তা সংমান আরাম সি হালিন সেচারদেত নংমান কার্জং হুদাকি থেকদাম মাল কার্জং পেকলার জিয়াবাং ইফু ইফি আতাসাম কেক কুটি সি হিজিগজাম তাসাম ফ্রে এডলু বেনমান হাকো সারসার আফারান তারলক কাংচু বেন বেন কংটং দুকক রানাম আতাসাম সি হুৎফু পেন্দা কাজেজাং নিকে চৌমাই খিরবান ঠেক ঠেলাং বারলা পর পাই পাই আনিলো খর ও সেটা হোটেক বসো আতুমাসন সুমসি আবচয় আংবং পেন নেতা নিফু আতুম আবি নেকে রো দোকক

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জিয়ার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কবিরতা কিথি কে জাঙা বিরতা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরতা হেম কি মি কিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চ এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিফু তংতে নোনা দুন্থু লামকানা যাই মেঘ আং দেঙা লংপেন ওয়াইসং পুয়া লামকান মন্দর তেরন লাপেন আরিসাং হ তুমপেন লামকান আর জুয়েক সিনাং

নেহে নেরিত পুরু ভান্ডার চেলং চায়না সে রূপ মানিক মুকুতা আনাদর পেন্দে লাখা এত সীতা কুতিহিনী কালি কুতি সে আতঙ্কা তা প্লেঙ্গুন এ বাংস চমাং আতু লাপান নাঙ্কা চেনে কাপট মোহনে মেন কেবাং থুকে কেরে লাপেন ইংতাং পিগরা চমাং আতুমা ফান আলার হইল ওয়েক লাংজি দেয়ার নাম নেমো নেমো নেমেন কেবাং সুসুম কিরিপো আলাং চিবাংজি লাপেন লাপেন নেমেন নেমেন বাইসং বুলে নে নন লাপেন নে পিঠে নাংদোলোতে নে নিং কেহাং আকাম আন চকবেক নাংজি বাংস চমাং আতুমা ভান আলার হুই লংবেক নাংজি

0: নিলি হর ইংরি তাংলো নি দামুন এলো দাক সাং ইকলাং হনি
1: তো সাং ইকতামে হোয়াইস

0: তুমি ওয়াইসং ফান কুবুসন সি কচিং ওয়াইল
1: কাদু কাবিতা আথে সিনা সিপুলো আপ্রাণ এন্দে নাঙি পুসি লাপেন কচিং ওয়াই গিতা পিনাবলো।

0: লাকে আকাশবাণী দীপু টংটে নোনা দুন্থু যাই মেঘ দাম ইগলো না নীলি লামজিরা যাই মেঘ লবং সো যাই মেঘ আং ডেঙা লং পেন ইন্দিরা ক্রোপি থি হেক পেন লামজির কে থান আর জুয়েক সিনা
1: কার্ডম নীলি সাংপি ইন্দিরা ক্রোপি নীলি ডেনগাঁও সর নীলি টিচার শিখলেম লো থান বাং ননকে নীলি লো থান আবার সাই কিজুটল নীলি কিথান জি বাংকে নীলি টিচার ক্লেমসি নীলি কাইকে কিতাংল আবার সাইটা চিপা জুদিগল নীলি সীতা ডাক কিদো আন রাত তুমফান বা ননসন চকলেম ছদাম তুমফানটা নীলি চুনি রিংড়ি কাংটুং নীলি কিথেক ও কালি সীতামে চকলেম ছদামাতুম আন তা চথান পামে চকলেম পামে সন্তে চোরপার জি অসমার তুমতা পিনি অসমার পিনাপকে ইলি তুমফান রাত নংচারি জি তুমল আলাং তুমফানলে চথান চপাথেক পনতাংতে ইলি শিয়ালে দু ইকপ ইলি ইমিনাং আদেত মে প ইমিনাং আদিম মে প আংকে ডাক ড আনা তুমান্তা ইলি আফ্রাং দাম ইকপ অসংসি নীলি কিমা থাইগল নীলি থানথেক ও এ সিতামে নীলি নিং কি হাংকে নীলি আনসু সে ঠেক নাই আজাদ নাই পু নীলি ঠেক ঠে দে সীতা আফি কিবাং তুমানকে মে ও ঠেক ও সি নীলি তা কিলাং কাং টুং ইগল নীলি আর কিথানা সন তাকো পিথান প পিনি ডাক বাংসি নীলি চিহক পিগল নীলি ফান নাহাংসি লাহাইয়ালাম না পাঠানা পট চুরু ইগল কার্ডম
0: লাপন পর নংলি তুম নীলি লামজির রাজাই মেক আং ডেঙা লং পেন ইন্দিরা ক্রোপি থি হেক পেন লামজির কে থান আর জিলং একটাংল আদুন্থু সোয়ারলো সিং টংজাই মেক আং ডেঙা লং পেন ইনুত চজর চলান আবেহা কেক্লেম আবাং ফি মানাই তেরাং পিলাপেন হুদবাং হেলভেলিন তিমং পি তুমাং বং চিহু চিপুরা লামজির আর জুইক সিনাং
2: পিনি সোয়ার লো যাই মেঘালং সোয়ার লো তুম কাছু জ্বর চুলাং বেহা বেপার না থু গাম কাছে জ্বর দুন লাঞ্চত কালি সি কাছু বীরটি কাছু বীরটন লাসো ফুথা কাছে থান জিয়ে ফানসি পিনি নিলে তুম লাদা নাং ইং নিগল পিনি বেহা বেপার লং নুট কপা ফ্রাং দুন লাপেন আফ্রাং কে দাম ঠেক বম সামি ফানসি নেলি তুম চোফা পন ইগল আলাং লিকো মা দিগল মা পলতে আলাং লিকে লোকাচার লি না ঠেক সের পেন বেহা বেপার না থু কিলু দুন

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ক্রিসিরা মিনি থংকে প্লেংডাপ্প লাসি মুম্বাই পেনকা পাচিতা বিবিধ ভারতীয় জয় মেঘ নাংলিতুম আর্জুলং ইকপো।

কার্ডম লাগে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু বিটার জৈ থাকে থানা বাঙালি বন্টিটি মুপি স্টেট আলং কাপাথু আহি নাকি মি ইনফ্রাস্ট্রাকচার কপাচিং থু রাফান স্টেট গভর্নমেন্ট চেচাক পণ্ডল বসি চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পানু পণ্ডল আলাংলি কানিং জি আকি মি ইনফ্রাস্ট্রাকচার আকাংতুই আংদিং সে কে সাই লাপেন কেথেক সের আকুন কাপাচিং থুর আহিন আসাম আফান কাপাপ্রাং পণ কাছে চাক পণ স্টেট গভর্নমেন্ট ক্লেম বয়লু নিনি কাপুরিয়া সাই কেদেং পেন ডিব্রুগড় আনাত কেদাম চিফ মিনিস্টার ডক্টর শর্মা পাটুমি নাহরকটিয়া আলং কাপাথু আহেম কাংপুপন আসাই আলং সিলাবাং সুয়ালাম থে যাই পণ্ডলু আলাংলি কানিং জি আংকুরাং দেং পেন পাংথেক পণরা কাপাথু আহিন আনসোসে কাচিপাটি কাপাটি নিপন আফান রিসো এজাং আফান স্টেট নেশনেল লাপেন ইন্টারনেশনেল আংদেং আলং কাচিপাটি দু নাতোবার কাপেকলা আর পঞ্জি আফান কাপাথু আহিন কাছে তু দুটা আকেনাং সত কেবাংজি আর কয়নি ফাই থং ক্যাব আর নিপেন কাপে দুপঞ্জি আসাম লামে তামে ট্রক্সি ক্যাব রানেম ক্যাব আংদেং দুলিয়াজান সেশন অর্গেনাইজিং কমিটি আকে হয় আতুম পেনতা ডক্টর শর্মা পাতুমি ইসি কাছে তংবে দুপন্ডলো চিফ মিনিস্টার নিজুত ময়না লাপেন নিজুত বাবু আবার সাইপেন আফ্রাং সি আবিয়া চেক হাই হুইপেন আপ রন বাক পনপো লাসুয়া পৈঠা গুয়াহাটী জ্যোতি বিষ্ণু ইন্টারনেশনেল হনসেরি আকলাম আলং আনের লোপর ফাই ক্রি সিয়া হুৎকাপে দুপঞ্জি আমে পিয়ালং চিফ মিনিষ্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সি আলহী সারপুয়া মানপেন চেতং দুপো কাচেতং আলং এডুকেশন মিনিষ্টার ডক্টর রনুজ পেগু গুয়াহাটী এমপি বিজুলি কলিতা মেধি দরং উদালগুড়ি এমপি দিলীপ শইকীয়া এমএলএ প্রদ্যুৎ বরদলৈ জগজা পেনাং এমএলএ আতুমতা চেতং দুপো নবরাত্রি পিনি নিপ্লি আর নিল দেবী দুর্গা আফান কুসমান্ডা আর জি পেন্সি আর ডম আর দিপনপো পেনাব স্কন্দমাতা লাপেন পেনাবদি কৈত্যায়নি আর জি পেন্সি আর ডম আর দিপনপো আসাম আলা মেদলাম চং আফান তোবার কেজাপন বাংফু তোমো বাংফু লামকান বাংফু হিরবান লাপেন কাংনে কাহানমি কেতক বাংফু সাহিত্য রথি লক্ষ্মীনাথ বেজবরুয়া পিনি পীর্থে কাহাচি আর্নি আলাংলি আমাহাংকিঠে

কর্নিয়া পুঠাক আলঙা লঙ্গাদিম চিকিমু পনসি আমানা পেং পিপাজির পনলু চিপিনেসার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তা আলাং লিফান চিকিমু পনসি আমানা পেং পিপাজির পনলু ফারুক রেনার কেবরা ট্রকেবরা প্লি আনিং কানপিনিয়ার নিশি আলাংলি নগাঁও আহতগুড়ি আলং পীরঠি হাচিলু আলাংলি কেতকপন আ কিতাপ পেন মোর জীবন হুয়রণ বুড়ি আইর সাধু কৃপা বরবরুয়া কাকতর টুপুলা হেহুই জংদাম উন ফারুক রে সির কেবরা ইংকয়রা প্লি আনিং কান আলাংলি আসাম লামে তামে আমে ফুয়াং হইতা চেপা হেম্ফু পনলু লুন্সে পো জুবিন গার্গ আর গাছেওয় আকয় আপুথাক জাস্টিস শর্মিলা ভুয়ান ফার্স্ট ট্রেক কোর্ট আলং হাকি কেদেপন আসাই দোয়লা লামারজান চারিবাং রাজেশ ভুইয়ান লাপেন জুবিন গার্গ আজিরপো মতে কিথিপ কিথেং আবাং রাজা বড়ুয়া সিপিনি ফার্স্ট ট্রেক কোর্ট আলং হাকি কিপিপঞ্জি আলামদু লাপু বেল পেন কেজক অমৃতপ্রভা মহন্ত ফান্তাপিনি কোর্ট আলম কথিকলাংদাম জিয়ে ফান হুকুম পিপন টাংলু পিনি ধেমাজি কাছারি গাঁও ময়দান আলং আসাম গণ পরিষদ আসং আতুম্পলিকে ব্রাহিনী আংদিং কিসেং আর নিতালন আর চুপনলু ধেমাজি হাওয়ার কমিটি পেন ধেমাজি সিসিবর গাঁও লাপেন জোনাই কনস্টিটুয়েন্সি পেন্সিল আসু আংদিং পিছন পনলু কাতালন পনালামা পিনিয়া দা পরফাই কেপ আহুৎসি ইংথুর পনলু কাচেটং আলং সং অমেফু অতুল বরা ওয়ার্কিং প্রেসিডেন্ট কেশব মহন্ত এমপি বীরেন্দ্র প্রসাদ বৈশ্য সংজা আকে হয় ফণীভূষণ চৌধুরী জগজাক সংজাক সাইখিয়া তুমতা চেতং দুনলু তামুলপুর আহা ওয়ার ইন্দু ভোটান আজা পেক জাহয় আংকাং আলং পুথত ইংনার মুনিত কাচে টেংখিং আবিরটাক লাংলিলু আন কাচুরিয়া ফান ভুটান আংলং পেনাংকি সুন হাবিত আংনা রাহু রাতুম পাতোভেয়াজু নাহর পাতকিজুলি ভালুক গড়া আংকাং আলং দামসি হিদি আশোখাই হুই পানাহক দামলো পুসি নীলিতুম বিরটা পাংরুম বাং ফুপেন লামথি লংপন কেদামটাং পেনাং আর্নি পেন তামুলপুর আরং শান্তিপুর সেসাপানী অভয়পুর খৈরারানী কারখেলা লাপেন মরিয়মপুর আহয় আংকাং কাপ্রেক কাপ্রেক আদিম আলং হাবিত আংনার সি পাশিক সাক পনবমলু নাম্পি হামফাং আফান লাসুয়া পুথা কেংখাম কেদেং পঞ্জি আফান চোফা পনলু লাপেন ইন্ডিয়া লাপেন ওয়েস্ট ইন্ডিজ আংবং ইন্টারন্যাশনাল টি টুয়েন্টি সিরিজ কাপাথু নিপ্লি আংদেংকে পিনি হায়দ্রাবাদ আলংসি আজু পরফাই ট্রক্সি আহুত পাথু ফোনপু বীরটা পানসি কাংতনিকলু গুরাংথু

লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনিকে প্রিন্ট ফাই ক্রিপলি ঠেলাঙানি কার্বিং ডেঙ্গালং নীলি বন্তি তিমুং পি কাদো কবিয়া ফান্তা কার্ডং পাজির সি কার্বিং ডেং পথ ডাং পন্থুল কার্বিং ডেং কে রং মিডিয়াম ভি পেন মিটার ফারু প্লিরা ক্রি ইসিরা টকবরা ফ কিলো হার্স পেন ফারু টক সিরাইং করা সির কেবলা পেন মেগা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা টকবরা ট্রক হ্যান্ডল আদন্তু আং ডেং দাম দিয়া প্রাং পিনিয়া সারলামথি অর্জিক সানাং পিনিয়া সারলামথি চারবো জিতে রেং কিসু আলং লে দাম কেলং জি থেকলর আদিম পুসি কিপু দাম লামথে লামথে কেমান রেং কিসু পুকে ইনুত আমুনিত আমেন বাংসু আমুনিত আহু জিসি কাছে চক কাছে থেং আকাম নিং হাং পিক লপেন আরেং তা সুব মানমাত মেন মেন বিনং পু হাং হিদেত সি মুনিত আতুম রেং কিসু পুসি আমেন ইরদেতল বাংসু আমুনিত বাং পেন কাইকে তা চেবহং আনিং হাং পিক আপত মানিয়া বাং জংসি চেবহং ইংতুং দুক তাংতে রেং কিসু আলং লে দাম লুটি চারবু লং পো পুসি লামথে দুকক মানিয়া বাং আনিং কে হাং আহরমু কেলং দাম আহি আদিম পু ফানসি কিপু দাম লামথে পিনিয়া সার লামথে লাপান হেল পুথর আদুন্থু আং দেং পেন আর্জি সঙ্গ লু নং দেং পিনিকে থেলাঙারনি আপোৎসি লু নং দেং আলং পেন আং দেং চারি ভাং নিং কেহাং আসনসন আলুঞ্জির আর্জি সঙ্গ পিনি আং দেং চারি ভাং নিং কেহাং আলুঞ্জির আলং পেন আপ্রাংসি আলুঞ্জির আর্জি সঙ্গ কিলুঞ্জি মঙ্গল রংপি

motor asan benang singvi chilari nang mongol rongpi giluna lonjir angdeng chari bang ning kehang alonjir longpen arjilong tanglo putha da dunthu ning kehang alonjir arjije prang penap kar bieng deng along kopi pc ke rot ke parju ponik jima chathanik sena penap ki priya chiklo ni phai krip ho theman ani karbing deng along pen aprang si birta arjik longpo adunthu sarlam the lapen কাংনেক আহানমি আংদে আলং যোগেনিং টি কেথানপন কাংনেক আহানমি আর্জলংপ লাপেন লুনবারী মাংদে আলং পেন খয়াসিং তেরন রোহিলা লেকথিপি লাপেন সারপো রংপি কিলুন আসনসন লুনবারীম আর্জিকলংপ লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু

লাকে আকাশবাণী গুয়াহাটী মহাবাহু কারবেন দেংকে এবং মিডিয়াম ভি পেন মিটার ফারু ক্রীড়া ক্রী ইসিরা তবরা ফ কিলো হার্স প্যান ফারু টক্সরা এঙ্করা সির কেবলা প্যান মেঘা হার্স প্যান লে ফারু ইসিরা ইসিরা তবরা ট্রক হ্যান্ডল।

0: Prangsia bangke lang pen ke long ason son ake so do an pen ta nang li tum jok po. Adon tua bangke ki tu kamen ui la pen ang nim ang hong ta ing nim jok plot po. Adon tu ke so ta long le det po apo si se ka chi lang an nam ta nang li tum pedam jok plot po. La pen bar pi bar so ke do ahut nang li tum therak jok plot po. Lapen ke arta ke ongdum sarpi sarbura atum lapen osomar atum anta barpi barso ke dam joy kepo lapen ning theklong po munita tum barpi barso ke dam adim athik abik kave lapen barpi barso ke do tap abe kaching hoy det pena joksi pokso pokang akesota kelong lo lapen pok ahilong ta dokok titilo lasi nangli tum ka do kaveta hemarlo lapen hemkom hemre kapang thir jir thek ji aphan abangke ke mesen lapen kang thir jir barpi barso ahem chikim nang ji tangte nangli hemalong lapuson do ikloma avelang li putangte ki kim serak ji aphan bor i iknon
1: লাগে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু আংডিং জারি বাংডিং কে হাং আলুঞ্জি রং পেন পুথ দাদুন্ঠু আলুঞ্জি রাজেক সানাং কিলুঞ্জি প্রেসিং টিসো আলু নালাম থে ফেসবুক আলং পেন নাংকেতাং আসামী

লাপানাপর ডেনিয়েল ইংটি কেলুন সেংভে জাদি থা পালুঞ্জির আর্জলং তাংলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু নাংলি তুম আংথেক আংদিং জারি বাং নিং কেহাং আলুঞ্জির কার্জলং বম লাকে কার্বি ইংদিং কেবাং মিডিয়াম ভে পেন মিটার ফারু প্লিরা ক্রে ইসিরা তকবরা ফক গেলো হার্স পেন ফারু টকসরাইং করা সির কেবলা পেন মেঘা হার্স পেন লে ফারু ইসিরা ইসিরা তকবরা ট্রক হ্যানলো পুথত আংদিং জারি বাং নিং কেহাং আলুঞ্জির আলং পেন লুঞ্জির আর্জিক সেনাং কিলুঞ্জি মানিক তিসু আলুনালাম থে রুইক পি আংলং আড়াই

বড়োলের মিয়ে লোন কেরটকে পড়িও যা মেঘ নেই লংপেন কেজুত সে বি কে মোহন ঠাকুরিয়া লাপেন জানাটি বড় টুমেলে থলে গেলুন আর জুইগল না।

0: বধূ লির মেলুন কেরটকে পার্জু জামেগাং নে গেল পনসি কাংটো নিকল লাকে আকাশবাণী দিবু জামে কার্যলং বমলাকে এফ এম বেন বেন ভারত সিরা তকবর সিরকে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আই এপ স্টামেনালি তুম আর জুই লংজি
1: किसी सरकारी विभाग से जुड़ी कोई शिकायत दर्ज करनी है
2: तो आपकी सहायता करेगी भारत सरकार के प्रशासनिक सुधार और लोक शिकायत विभाग के सीपी ग्राम्स पोर्टल पर समाधान दीदी।
1: समाधान दीदी 22 भारतीय भाषाओं में आपकी बात सुनती और समझती है। आपको बस अपनी शिकायत को बोलना है। समाधान दीदी की AI तकनीक आपकी शिकायत को सीधे सही मंत्रालय तक पहुँचाती है।
2: आज ही www.pjportal.gov.in पर जाएं और अपनी शिकायत दर्ज करें।
1: सारी शिकायतों का समाधान सीपी ग्राम्स की समाधान
0: আদন্থু হেম কাছু পংরেং আমারাত আপি আকেসু আনপারটা আংহো লাপেন আকেং আকেসু পুথাক ডক্টর হংবারি ইংটিপি লাপেন হুদ বাংফু ফান্ডার টেরো নাটুমাং বং চিহু চিপু আর জুয়েকসেনা
3: ফ্রাংসি নিলিহীন পেন রেডিও কার্যুয়ার আদ আনাফান নিগাং সামাকারডম পাজির ইংলম পিনি চিংকি চিথান জিয়া যায় মেঘলাকে কাচপাং রেং মারা দা পিয়াতুম আকেং আংহো কেসো মতে আরেং কে লগলাম পেন ফুড মাউথ ডিজিজ FMD একেসো ভু থাকলে আর জু ইংল নাং লাসি কোসনসি মারাত মারেং আতুম লাবাংস কেসো কে লং মা লাপেন লং দে রাফি কোসনসি পামিনাং জি লাই হুই আফু থাক কাচিনি জিয়া ফান পুরা মারাত মারেং কে সো কেলাং আ ডক্টর ফানসি চোফাপন আলাংলিকে দিফু সাব ডিভিশন ভেটেরিনারি অফিসার আলাংলি মেলাকে ডক্টর হংবরি ইংটিপি লাসি আলাংলি সামে কচফা তেং পেন বাংসি নন দা আকাশবাণী দিফু আসাই হেম স্টুডিও আর মাইক্রোফোন আথেং নসি দল লাসি ডক্টর কে হাইপি নাংলি ফান আকাশবাণী দিফু হিন পেন লাপেন কে রেডিও কার্যার আদ আনে হিন পেন সামে নিংকাং সামাকার্ডম পাজেরিগল
4: কার্ডম নীলি রেডিও কার্যু আরাত আতুমাফান কার্ডম পাজির ইগলো চোরুলো নীলি অল ইন্ডিয়া রেডিও ডিফু স্টেশন আতুমাফান

0: chị ôn ta chè nong pen bia long ta bang unlo bi pen a arun pi long ta dam unlo chị ôn prapik la si ko song si ga chị ôn mag ge la ge la ke pater tang along le a e jon bak a chai nong judi fmd ke long lo pulo tang te itum ki bi pang thir une quarantine bi nei a kaprek a chai nong pen la ke so chai nong phan ke pa do dim pa kaprek bi nang po la pen a ke chama jo bang kok dam de dat nang po rong so ra tum ison ge chok chi bang du kok titi ing hana jo kok lo tang ke mane chi un ilo me dat po po song si ma tha tha mane ing hana jo kok lo pulo ti bi tu bon be lo ama si ing than bang chu chi dat titi ing than bang is jo chance kom he sita মেডেটি কে কালি আবি সিসি লাগে চিউন্ডা এজনা চাই নং হিডিয়া লং লে কক দাম লো পুলোতে ইংহানা জু কক লো পুলোতে আ ভাইরাস কে লাগে দো আন ব্যান চিউন এটপ আ কাপ্রেক আ চাই নং আকুলা ডাং নাং চুপান লো পুতে হালা ফান্ডা প্রাপ জিন পেন উন্ডেট লাসো জয়নেসি লাসো এফএমডি আ কিসো জুদি লং পুলোতাং তে আং তান বাং চাই নং ফান ক্রিং ফুনা জোসি কক নাং জি হেম লং লে কক সি কে মে আং তান পা জুই দুন লং লে দাদ নাং প বা হিডি বেথে লং পাদাম লং লে দাদ নাং প লা বাঙ্গে বেলেক আ তুম ফান মানে চিউন এজি ফানো লাপেন আকেং আং হো আকিসো এফএম দি আকিসো লং লু পুলো তাংতে ইলি তুম কে চিরে নাং ওজি বাং কে জে হেমালং আকাপ্রে কা চাই নং তা দোলাং বি দো আরুম পি দো লাসি কি বি বাং পাং থির ও নাং জি আক্রেং আ জোসি বি নাং জি ক্রেং ফুন ইং থির এটা ডিম লং সি পা দো লং নাং জি চাই নং ফান লাপেন লাং ফান লা চাই নং ফান আ দানা কিপি আবাসন বা লং কিপি দাম আবাসন পুসিতা মেহালা আকে মে তুম ফান বাংকে লাসো বাসন পেন আমাকে পিদাম নাঙালো নহলে চিউন চিউন দেট পোহালা তুম ফান্ডা আকে মে তুম ফান্ডা লাসি আকো লাপেন আকে গে সুপু পো সক পুন পেন এনেতা আবের দেন পিদেটটা হাই তা লাসো সক পুন সিতা মে মো কেনে পুলোতে ওয়ার্টাপ নাং নে কাই কাই চক নাং পো মো কিবা কেবার কেবার হুদ ফিলতে গেলা সকপুং দাং কাইচক নাই নহলে তে আকা প্রেক আ চাই নং তুম চো দেট তাহাই বা লাসো সাক দেট তাহাই আলাসি লাসং সি চি উন বম্প এ জন পেন জনি লাপুসি চি উন বম্প লাসো স্প্রেড বম্প লাসো কিসুকে আকুলা পেন ইলি তুম ফার্মার্স তুম সিতামে আপে আরি আসেন্ডেল আলং পুসামে আ ভাইরাস কে দুঞ্জুইব লাসি la so that akis fmd pen akiso achai nong noi abino aphak noi ke ora der amuni tumke aria kenching roi etsi akaprek abi achai nong phan sitame lang noi dana noi pidam nangji nohole tangte abang long masi a virus ke dunpo akaprek akemi tum handa pachi undet po la bang ili tum chiri one by security pula hadi chiri o maintain nang po la nohole akaprek atum akemi tum handa pa undet po la soke soke লাসো এফ এম ডি আকিসো আ ভাইরাস আ মেন কে এপথো ভাইরাস পো লাকে ইসি পিকর্না ভাইরাস আ ফ্যামিলি লাতুমা সেরোটাইপ ট্রক্সিডো সেরোটাইপ ভাইরাস এ ও সি সেট ওয়ান সেট টু সেট থ্রি অ্যান্ড এশিয়া ওয়ান ইলিতুম ইন্ডিয়া ডেট আলংকে লাসো ভাইরাস আ সেরোটাইপ কে A lapen O and Asia 1C dake long chot. Ke common nai a FMD a virus ke India long ke serotype O.
1: Choro parlo mem nang li kladak pen than pa chi ni pon apod. Tang te mohet jong pen nang li gipu pon penang virus amen do. Lai hui a virus maradar pitum si ke long lapu son si nang li than pon. Lasi labang so virus ili munit pen kachi un lapu son ta un ma.
0: La FMD a virus bangke munita phan bangke ke chi un ba ke pas son FMD pensi chi un dun lok lo poke ave chainong chilong ki via a munit si FMD un dun lok lo poke ave hol sitame ili tum ke chire si ke nang sot ke chire nang sot mane ili tum munit phan le un e pusame a hemalong a kaprek a bi dolang arun pi dolang a kaprek mesena chainong dolang la si itum e itum ba career son si mandet po ইতুম বাংকে এমে ডাং বাং সুসে দাই সিটা আকা প্রেক আকে মে আপি তুম চাই নং নয় চে লং নয় লাতুম ফান পা উন দুন মানে ইলি তুমকে ওরা দাম আজ নে পেন লাসো ভাইরাস বাং ইতুমে কেরিয়ার সন্মান পোহা লাতুম ফান পা উন দেট লাসি লাহেলো আকে শিক্ষা বাংকে লাসি ইলি তুম দা কেচিরে নেই কে নাং সদ বাংকে লালো
1: মিসেন লো নালি থান পাচি নি পন পন তাংতে জে সেমেট লা বাং সু আকে সু কে লং হুত কুপুসন জি ইলি তুম মারাত মারাং ফান লাং পনং পো কিচু কিজুন লাপেন কিতো কে থাকো সংসি লাং পনং পো থান পাচি নি জিমা
0: লাসো আকে সু ইলি তুম আং থেক থেক লং আকেং কিসু আকেং আ হু আলং কে কাং বা আমে কে দো বা আং তুর আং হো আলং আদে আলং আমে কে দো বা চাইনং যদি আং ক্রয় জাং দিক লো তাং আং চাইনং

0: dia kisu phangke pawir vek ji phansi lage government la so scheme ke deng ponlu pusi nili tomda kich thanam nang nang ditilo
1: nesela doctor kepi na li than pachini pon tangte la bangso kisu ke marat maring tum sike long asela bangso kisu ke ko energy ding lam mem
0: chainong chilong bi arum pi tum li long pusita me jarsemer bangke kisu ke pami un idere kali adung head doctor sa tumlong veterinary hospital long lepon pulotangte bang arona teng pen biji dawai nang pidun po kimi bang kimi un prabjin pen mi un apor pen langdun in pulotangte hala amme ka bang in than pine pabon long le danang po apor pen prabjin pen si mane ilitum sikisa bang pidunang kok po lapu pulotangte kimi bang ke me me da prang poe phaksita mi akisung bangela puje spread up pick chi unda pick la soke su le long lu pulotang te mane aru la pen ong thu ong lu pulotang te hala ke chu pang reng be ka tum sita me chi ora un energy aku la pen ke ora sita me adora dam do aku munitta nangkok ji adu o e jon joni phange ora un de ji sta jon ke ba phan ke ke ora ta sung bot ji pula ben si e jon joni bangi thi dun lot ta hailo lasi ene bang ke ora un edat ke pami un edara keso ke kali sitami ka nuksan bang do kokji ke lalo ga khir pi boma chai nong ta ga khir bang kom det po chun edara joine ang ho me ke do joine ga khir production bang kom det po lasi nahaya ke nuksan ke do kokji akula pen bi punoi ba arun pi punoi hala laso kisu le long lo pulo tang te anke thurun e po chun e po abisi jakong awe po ke chu jorji pusitami adora dam chilong le dareti chupang reng ve ka tum pusitami lasi lahai ta isi a nuksan the tan lo he la pen na so fmd ya kisu chanong atum cholong lo pulo tang de bi ke koila allu a chaino ili tum ke rong ke hai bai idat hai bai det lasi la so hut hai ke bai arula barika hosi bisi la so kisu ta kachi un ba kilong atheke la mupen nili nangpo hidia jo kokdam po anke jon e jon li so ta jon cap jonin koi bakchi undun labati so very fast spreading la so fmd ki so edi anke sai tiki ja por si chaino king supo pulotang te anke allu chai nong phan itum ilitum hai bai ji ta ponun edat po mati la si la la lo chupang reng ve ka tum ke aku hai bai ji a por si chaino king isu dun pulotang te siksak daklo hai bai un epo alang litum ke konane tractor sitami hayar dam nang kok babang hema achai nong sitami cho hang dam nang kok po kal hai helo he kheti long ta isi aka akene ake nuksan ke do kok po la achai nong ke suo joine hedi la fmd ya ke so le long lo pulo tang te achap noi achai nong pu noi bi pu noi arum pi pu noi mane apora hu si kaita wang wang pot e mek bang chi bidun nang kok ji athe a season lo pulo tang te e jon joni ke long don wek po hala e jon joni ke long hu si ili tom bang ke thakdun dak nang po jatte mane akapre ka tum phan ake me tum han un edat nang po mo ke chi un sai lo pulo tang te la so ili tum sikisa ba treatment ki pia kharcha si the thu tan po e jon phan ora ve ji gali jon ke phan da ora nang kok te jon ke pa dawai ta nam nang kok po ili tum সব আমাকে 100% মাকে হসপিটাল বা ডিসপেন্সারি লংটা ইলি তুম লং দাম এড এডে তাহাই লাসি খরচা বাঙ্গে দু কক জি লাসি প্রাপ জিন পেন এ জন জনি কিছু হুসি ইলি তুম পামি দুন সেরাক রাখ না পোলা স কিছু লি লং লোক পুলো টাংটে আকো লা পেন কিছু জ্বর চোলাংি পুষিতামি আদর বাং চিলং লি ডাট পো কিছু পাং রেং বে কাতুম হেদি লং হং লেচু জ্বরি পুষিতামি বা বি লেচু জ্বরি পুষামি আং হো আমে কে দু আকেং আমে কে দু পুলোতে কুমাচি আদরে দু পেন লে নাম পন হিলাং মাতি আংকে হালা চুদুন এ হিলাং আংসু সে সি উইক বম্পো আপি বাংকে আমাসি চেলাংডুন পা মে মে কে চেং পেন চেলাংডুন পা মে মে পুলো টাকতে কিছু পাং রেং বে কাতু কে নুকসান থে তান জি আকু লা পেন ইন্টারন্যাশনাল মার্কেট অলংকে ইলি তুম ইন্ডিয়া আ প্রোডাক্ট লা মিল্ক প্রোডাক্ট পুনয় বিফ পুনয় লেদার পুনয় হেদি মানে আদর চিলংলি লা পেন কে নাম পন কাংতুং তেসি কে অংলো লাসি ইলি তুম কে লা আন হাইয়েস্ট পপুলেশন অফ কেটেল পুসিতামে আলে বাং চিলংলে ডালো গভর্নমেন্ট তো হাইয়েস্ট পপুলেশন কেটেল কে অং পুলোতে ইন্টারন্যাশনাল মার্কেট অলংকে ইলি তুম আলে চিলং পিক নাম পোমাটি দি লাসো আলে বাং চি থেকলংলে ডালো কো আন মালে লং নাং জি লা আন লং le darlo ba country tumke la fmd ya kiso bangke he ka vc ke onglo la so eradicate kuri erlo ba country tum dat ke la si tum ta prabjin pen year 2020-30 ke ili tuma india along le pen ta fmd bangke eradicate complete eradication po la so a scheme sinon la ndcp tum bangke a scheme mang la so aphan lok se kame claim lo la fmd eradication phan athela international market along ili tuma product amok

0: di international market along mane ansu se ke pa phrang ron ji phan ke price ke ansu se ke long ron ji phan la khir lo ke ok lo hedi bi ok puno ba beef puno hedi ba arrange chai no rang da jordet mati di arrange ari pian da mane la dawai pini ka bonai pini phane bone meal pini phane di asi ili tumla fmd le ituma long repen pa prai un lo pulo tangte international market along ili tumta dun un pong ke ansu se farmers to mane avilu bang chi long po chai no bi lahai ke pangreng benadi market value bang abisi kampo laso fmd akiso isi itum ilituma dead pan isi thetan economic loss ta do lake ke bang mani research ke kuria teng pulutang te ilitum la ana chainong ahong kha ke ong world pen highest low chainong ahong kha ke ong ke baga khir production ke ong ke positami ilitum still mani loss along si dola ko an lo ke loss ilitum laso fmd akiso ilitum india pan mani laso fmd do ko ka join ni hedi international market along ke down do na jode yearly long 12000 to 14000 crore ilitum ke loss la pule pu et pulote isi mane laso FMD food and mouth akisu judi ilitum eradicate kuri unlo pulutang te lake benefit bang et het hu pik po ilitum a product bang nam bang do pumati
1: kala tang te penang an than bachini pon lo vaccine alam se tame pen penang than bachini pon lo mo het jong benang li ki pu pon vaccine pi pon phenang ji po lasi rong ke do kok atum ke men men ke veterinary te bo het ka ve dela puta do nasi halatum ke kubuson si claim ponang po prabjen ben ke lang pon ji pa
0: ও লাগে মেপি গালাম ল নলি না কারজুটা নিলে থেক পেন থান পাচি নি পাস কিসো কে আকেং আমেক বা আং আকেং লং আমেক কে দু লাপেন আং হু আং ক্রয় কে জাং আসন বা চুং তুংটে বা থুরিং তুংটে লাসন পুলো তাংটে লাগে ইনুত মানে আদুং পেন লাং পামে নাই লাং চারি নাই জি লাসো কিসো বেকলো পুলো তাংটে ইলি তুম আকাপ্রেক আ পি পেন মানে পাচি হলো চাট নাম পো কি বি পাং থির নাং জি ক্রেং ফুন ডিম সি বি নাং জি পেন মিহি পেন দা আর উ নাং জি আথেকে বিতু বাং বন্ডে তাহাই সকপু না মিহি পেনে লাসন কে নি কাইডু না মাসি মাঝে মাঝে কেলা বিতু হুং ডুন বব নেই আমেক লংলি বিতু কাং নিলো পুলো তাংতে বিতু গে পাতি বেগ পো ইং থান চু পো আমেক বাং বিশি ইং ডাং দেট পো লাসিলা আমেক পাং ডাং দে জি ফান বাংকে ইং থির জির পেন বিতু মোখাতা বিতু পাবন বে জি স্প্রে মোখা দোয়া আদো পুতে আপনাং পো আকো আবে পুতে মিহি পেনসি আর কার উ বা বিতু পাবাং বেদে জি ব্যবস্থা বাংসি করি নাং কক পো আকো যদি দু পুসিতামে নিলি মেথা এক্সপিরিয়েন্স পেন পুসিতামে মেন মেন যদি ভেটেনারি হসপিটাল অলং আন পালে দামুন এ বাহিল পুলো তাংতে দাসনা চাইনং যদি সোডেট পুলো তাংতে ইলি তুমলং যদি পটাস আসন দু পটাস দুক আসন দু পুলো তাংতে পটাস লাং পেন সিতামে আকেং বাংকে চামনাং কপো বা লাং অলং লসন বাসন অলং পটাস পিএমাত চাইনং ফান পাসাক এলম ও ফান পাসাক লং নাং পো পেন আকো কালি তাংতে লাং সুহু হওয়া লং আসাব ও ইংটি পিদো নামাত লা ইংটি লাং পুস্তামে হেদি চাইনং আকেং আলাপু চামনাং পো হেদি আংকে ইলিতুম পাকরেং ফুন মেসি বিনাং পো লাপেন উন আনকে বিতু পেন চিরে নাং জি মেন কে লাহে লো লাসো এফ এম দিয়া কিছু আমেক পাং ডাং কে বিতু তুমি পাং ডাং লা ইং থান কে চুপেনসি আবিসি আমেক বাং ইং ডাং ডেট ইটি লাসি লা আমেক লে আবি পুলো তাং তে আমি থাং জন জয়ী লা পর পেন ই আরো উনতে নিলি ফ্রাং ফ্রাং তা ইনুত বাহিনী রং সর কে প্র্যাকটিস থেক দুন লং লো হেডি থার্মিরা আলাং হেডি টক পো লাসি কে অপ অপ তা দুদো আকো কেমিতানি থেক দুন লং লো কেমিতানি থেক দুন লং লো কিছু মান তুম কি বিবি গুপি লডিলা নেপথেলিন বল হে ইং নেপথেলিন বল তক ই পহেডি লাসন তা অপডেট চিটা দুদো হে এনে কে আরন এট পুলো তাং তে নিলি তুমি টার্পিন অয়েল পিনি নেসি পিনা পোহে দি টার্পিন অয়েল লা জাং মানে এম হালা আমে কলং হেডি লা বিতু পাবন বে বা ইনথান পাচু চে জি ফান হেডি লাহাই সি নিলি তুম বাঙে পি পোহে সিটা হাডাক রং যদি জার্সি মেট কে টার্পিন অয়েল পিন দা লং লেডে জি মাতি দি পুলো তাং তে লা মুপেন নিলি না থান থার্মির আলাং পেন কে পামি বেগ তানি কে থেক দুন লং লো আলাম বাংকে তা উন আন কে পাং থির পেন সি বিনাং পো পাংথির পেনে বিলো পুলো তাংতে মানে পামি উন আকো আং হো মেঘ লং ফান মাংকে লা হেম তা পিনি গ্লিসারিন না সন্দুজি গ্লিসারিন লে লাপু ইরিয়া লং গ্লিসারিন পি আমার লাপু আং হো বা দে লং হেডি লাপু ভেনাং পোজো হি নাং পো লা গ্লিসারিন কালি তাংতে পিজো লাং লাসন সে হেডি হি নাং কক পোহালা আং হো মেঘ ফান বাংকে হেডি
1: ম্যাম ইলি তুম পেনাং আন মহেজং পেন এফ এম ডি আপুথাক চেথান পন লংল লাসিনালি সনসুরিয়া সাই চে উপ আপর চিপি পেন দা এফ এম ডি আপুথাক থান বাচিনি পন পন

0: ভান সুরি সুরিয়া কার্ডম কাচোরো স্তমে পাজির পনলা আসি বিনি ইলিতুম এফ এম দিয়ে ফুথা কাছিং কিছে থানকে ইলাপ আনলে রিপন ইগলনে
1: নিলিতা অল ইন্ডিয়া রেডিও ফান পিনি নিলি ফান্ডাক আনাঙে ফাপন নালি তুমি দৌই ফান্ডা চোরো লো লাপেন ননগি জোৎসি রেডিও কার্যু আরারা তুমফা নিলি হিন পেন কার্ডম পাজির ইগলো কার্ডম
0: আসি বিনি এফ এম দি মতে মারাত মারেং আতুম আকেসু কাছিং কিছে থান পনকে লাপো আনসি কাংতন ইগলো কার্ডম
2: লাপনপর নাংলিটুম ডক্টর হংবারিং টিপি লাপেন ফান্ডার টেরো না তুমাং বং জিহু চিপুত আর জুই লং টাংলো লাকে আকাশবাণী দীপু আদন্থু পিনিয়া সারলামথে আর জুই থা হাদো দো পুকে কাত জুইপু মতে কেলং আহত সি আসাই পাদো নাংজি লামথে কেমান হালাদাক সি দো পুয়া ফান সি হাদো পু অঞ্চল লাপেন হাদো পুকে মেথান আলাম থিল কপিনিয়া হরমু কেনাংজি তংতে কেদো হুতলে আসাই কাপাদো মাসি পু আলাম থে লাসি সার পালাম থেল হাদো দু পুকে কাজুইপ মাতে কেলং আহুৎসি আসাই পাদো নাংজি পিনিয়া সারলাম থেকে লাপন বেদলো

লাকে আকাশবাণী দীপু আদন্থু কার্বিলুন বারিম আর জুয়েকসিনা লবং সোজা মেকং ডেং লংপেন কংবুড়াতে মুংপেন সাবিনালুন আর জুয়েকসিনা।

0: lapon apor nang le tum sinorong pharpen kilun arju long tanglo karbilun barim kilot ke parju ajame ke lapon si kang ton niklo lake akashwani dipu
1: কম সময়তে বেশি লাভ মাত্র এটা ক্লিকত বড়িয়া বসিলে
2: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব আরবিআই এ কয়
3: জানি রক সতর্ক হৈ রক
0: আদুন্থু লামজে রাজা মে গাং দেং লং পেন অকপ্রাণ কেমেসেন জি আফান ইংথির জির মতে ইংথির এট পেনসি চৌনাং জি বলবং সোলাম জি রাথেপি কেটকবাং আলংবির টিসু লাপেন কেথান পঞ্জি এবং ফান্ডার টেরন টোটাংতে আর জুসিনাং লাবাংসু অলামজির
4: আপ্রাংসি নীলহীন পেন রেডিও কার্য আরাদ আনাফান সিতামে সুরি সুরি নিংকাং সামাকারডম পাজের ইগল পিনি নীলি কেথান জি আলাম থেলাকে অক প্রাণ কিমেসেন জি আফান ইংথের এপ পেনসি চোনাং জি লাসো আফু থাকসি নীলি পাথি হেক পেন কেথান জি আফান সি কাবর ই ইলিতুম আনুতিন সিতামে চিনি এ অক এপ্রাণ আফান কেমেসেন লাপেন কাহেনু সিতামে কেচু অলংবেন সি চেমান লাসি চোচে আফ্রাং কাইকে তা চেপাং থির কে আকেনাংসত তাংতে নন কেচু আহুত কোসন সি কাপাং থির নাং জিমা লাপেন কোসন সি কেচু নাং জিমা লাস্তামে চেথান থুলে থতল নাং চেপাং থির কে আকেনাংসত ইলিতুম আনুতিন সিতামে চিনি হুরল পুয়াইফিত সিতামে পুথত নন ইলিতুম চেথান থুলে থতল নাং কেচু আসন আলংসি আঝাক আকিসু আপিকে দো আন্তা কাচেপ্লাং পাংচেং পন লাসি ইলিতুম চুচে আংকো লাপেন তুনতে আংকো কাইকে তা কেচাম পামেকা লাপেন কিথু লাপেন ইংকি কেচো লাহাই লাং পামেকা পেন ওয়ার এট আফিসি আকেমে আনসি চোনাংজি পুথত চোচে আফ্রাং লেপ পামে লাপেন আথাক আহু হেক পামে লাপেন কিতুনজি আসন আমুং চিসিক পামে আফিসি তু নাংজি মতে চু নাংজি পুথত কিতুন ই কেলেপ ই লাপেন কেচু ই আসন কাই কে তা চাম পাং থের পামে পেনসি চুতুন ই চলেপ ই লাপেন চু ই নাংজি পুথত কাচুতুন আহুত কাচিনি আকিনাংসত পামেন হয় পেন রুংকক লাপেন মেন্ডেট আফিতা আবাদ পামেন থুমুচত লাপুতা চকচে নাংলি চুতুন তে আফ্রাং ইনস্ট্রাকশন মতে কাপাচিনি আলো জং সি দো পুলোতে হালাসো আতেং লাং পামেকা পেনসি চুতু নাংজি তাংতে নন ইলিতুম আর্নিবাং কেচু আসন কাচুতুন কোয়ানাপর সি চুতু নাংজিমা লাস্তামে চেথান থুলে থতল নাং নন আ

কাইলাকে টেকনোলজি কে থে কেরে আকাই লাসি চুতুন জদাং আন্তা জয় কে অওয়ার সাই দোলাবলো বন্তামে আংতনারার আমাত কে ইলিতুম চিনি পেটপে লাপেন থেকলাবলে লাসি ইলিতুম আঞ্জংসি জুতুন পুলোতে কার্কলক কে চেং পেন মিনিট ক্রে ফ বা মিনিট ইং কয় আনাপর মে আলং কে দাং পাদু নংজি বন্তা আন ফুজংসি থেমুচত মাতে অং মুচত পুলোতে আপর পে বা চেট পুস্তামে হেননে লাকে কিতু নহুত চেলাং পনাংপ পুথত কিউপ আহান কিউপ আহান জংসি চুতুন পুলোতে কার্কলক পেন কিমেন আন মিনিট কেপ পেন মিনিট ক্রেফ আনাপর মে আলং দাং নংজি পুথত জংসি ও অক ইলিতুম চৌজি পুলোতে আহান কাচুতুন লাবাংকে আপর কিজুম নাই মিনিট ইংকয়রা ফ পেন মিনিট থংকেবরা ফ আদাক আন দাং নংজি লাপেন জংসি কেফি পেনসি পামেন জি পুলোতে মিনিট থংকেপ পেন মিনিট ফ্লিকেবরা ফ আনাপর ফি নংজি পুথত আকিং হং ফ্লি আপি আক জংসি চুতুন পুলোতে কিজুম নাই তা মিনিট ফ্লিকেবরা ফ পেন ঘন্টা ইসিরা এবেং আন পামেন পামে নংজি লাপেন কিতুনা ফাই সিতামে লাংরাই পেনসি আপরটা চিলাং নাংপো পুথত ওটি কিউব ইলিতুম ওটি কিউব আবাংকে আনতিন কেচু আনিং কেহাংসি চেপ্রেক জাম আজাহাক আতুমকে উপ হয় মাতে হাফ বল কেচু আনিং কেহাং আতুম তা দো লাপেন পামেন পামেকা কি উপ কেচু আতুম তা দো জংসি উপ হয় মাতে হাফ বল পুলোতে ইলিতুম কিজুম নাই সিতামে মিনিট ফপ এন মিনিট ট্রক আনলে উপতা চমে জংসি পামেন পামে পেনসি চুজি পুলোতে মিনিট কেপ পেন মিনিট গৃহিণী আনকে উপ নংজি লাপেনথু কেতুন আহুত আবাদ ইংটি চাংথু লাপেন কাপড়ে কাপড়ে আসন কে জগদুঞ্জি আন তা কো আনমা কে জগ পেন চুমে চিত জি আন চিনি সি জগ নংজি আবাদ জগদুন্দেত লাপুতা হেনু লাপেনথু চতুন চদাং আহুত কাইকে তা লং কেমে মতে পাংথের এট আলাং পেনসি চুতুন ইনংজি আপরা তেং পেন পামেন পামে নংজি আথে কেচু আসন আলংসি ব্যাকটেরিয়া মাতে কেসু অপি আন্তা দো লাসে কাইকে তা তুন পামেন পামে সি চুনাংজি লাপেন কিতুন বমাহুত আদং আড়াই চেপাংথের পন পামে নংজি লাপেন তুন তে আফ্রাং তুন বমাহুত লাপেন তুন তাংদেত আফি সিতামে রিচার সাম পনলেম দেট এবে তা চিবি নংজি আথে আসন তিন কে অত আহুত আকে তের ইরিয়ালং কাছে বন লাপেন কেসু আপি একে উন কে ইলি এমেক পেন চেচার চে লাসে কাই কে চেপাং থির আসায়াবাং নিং চিবি সি আকেমে তাংতে ইলিতুম কেচু চেপাং থির নাংজি আন কে চেথান লংলো লাসে নন পুথত কেচু পেন অক প্রাণ আফান কপি কেচু সি কেমে মা লাপেন কপি কেচু সি আকেহে নোমা লাসিতামে চেথান লনাং তাংতে নন কেচু পেন অক প্রাণ আফান একে পাহে নো আসন মুংলে চেথান ইগলনাং জাং ফুট মাতে জাং থু পাজুম পুট পেন কাসেলাম আকে চো আসন সনসি বার্গার্স পিজা চিপস লাহাই কেচু পেন এবাং আর সেম মাতে ওয়েট একে পাবাদ জয়মুচত ইসু কাহে নো লাপেন একে পা আইনি লাপেন কাসেলেট লাপেন ইনিং কেসু জি আফান আন্তা আওয়ার সাই চেলং জয় ইও লাপেন নিউট্রেন্স মাতে কাংতাংক্লং জি এবং কেথে লাহাই হয়ে আলং সুতামে কাটিকুক আজাকং দকক উন সুগারি ড্রিঙ্কস মাতে লাংকে দক সনসি সোদা কোলা এনার্জি ড্রিঙ্কস লাহাই কিজুন পেন সিতামে এবং আরসেম বাদ দেট লাপেন ইসো কাহেনো সিতামে দকক জি লাপেন থু আকে দক আসন সনসি ডেজার্ট সুইট লাপেন কাপড়ে কাপড়ে আকে দক আসন চলো প্লোতে ডায়াবেটিস আকে সো কাচলং জি প্রাপ্তিক লাসি উন আনকে কেচু পাজুম নাংজি পুথত এক্সেস সল মাতে ইংটিকে দক আসন ইংটিকে দক আসন জংসি চৌয়ার পুলোতে ব্লাড প্রেসার আবাং বাদ্দাব মুচজি লাসি ইংটিকে দক আসন সিতামে উন আনকে ইলিতুম কেচু পাজুম নাংজি পুথত স্কিপিং মিলস মাতে আপরা তেং পেন কেচু নাংজি আহুত চৌদুন্দে দেট পুলোতে এবাংকা আইনি লাপেন জাকং বব দেজি লাপেন ডাইজেশন সিতামে মেপার পেদেজি পুথত ইলিতুম কেচু পেন অক প্রাণ আফান কেপাহে নো আলাম চেথান দেট আফি কেচু পেন অক প্রাণ আফান কেমেসেন জি আকেচু আসন মুং সিতামে চেথান লনাং সনসি ফ্রুইটস এন্ড ভেজিটেবলস মাতে থেসেরে লাপেন হান পার্ব লাহাইজং সি চলো পুলোতে ভিটামিনস মিনারেলস লাপেন ফাইবার লাহাই আজা কং

0: ji lapen e bang along a thu jum pen e ok e pran to messenger thek long ji whole grains mate amu kichome ason jongsi kai ke te elitum amu kichome ason jongsi cholo plote e bang along a thu kenang ji an si long po lapen nutrient sitame long ji lean proteins mate e bang ang si kapado ji aphan mate ke pathe ji aphan ke akeng hong phlia ok wo ti lang ok lahai chonang ji milk and dairy products mate chainong achulang gakhir pen kaselama son cholo pulote ebang erepia phan kapang tanga jakong chelong po lapen puthot arnesia long lang liters hini pen kethom alang arniwang ta junang ji ki junang ji a portion si adap harlung isi mate glass isi ba hini bag anchodet harlung isi bag কেচু আসন কাপা ডাইজেস ইজি আফান আনার লোমালম হারলুং হিনি বা কেথম বাক লাপেন আজো মাতে আর্নিকাং সামাপর হারলুং ইসি বা হিনি লাআন আলাং আর্নিবাং তা জুনসি আকেমে লাপেন কাইকে তা মেথাং হেম কাচুতুন আহান আ আনসি চোনাং জে পুথর আকেনাং সত নিলিহেন পেন কাপচিনিং কাংতুং আলাম থেকে লাপুহেল আকাপ্রেক চোথাপ জুনথাপ সনসি হর বিড়ি দোমা লাপেন কাপ্রে কাপ্রে একেহেনু মাতে কেচু পেন অক প্রাণ আফান কাপেহেনু ইজি আসনকে কাইকে তা চেরে নং জি লাপানসি পিনি নেলি অক প্রাণ কেমিসেন জি আফান ইংথির এসি চোনাং জি পু পাথেক পেন কেথানকে লাপানসি কাংতন ইগল কার্ডম
1: লাপন পর নাং লিটুম ফান্ডার টেরান পেন কেথান পন লামজের আর জয় লং তাল লাগে আকাশবাণী ডিপু আদন্থু হিন্দি এলুন আর চুক সেনাং লবং সোজা মেগাং টেং লং পেন কেচিং সি আলিসা চেন্নাই বেন কিলুন আর চুক সেনাং আলোনা লাম থেকে আজা মেরে দিল মে লবং সালুন কবন্ধা বাং বিদ্যু

0: Tang ti nim he jong pen ang litum bhe ni sta me pui lo college dun bom ho sinang litum bang ke ning che dok pen ching ki bom lo la si comment tu ning kan si adam sar kang tur ponik lo
1: ha lo adam sar ang tur
2: la bang ke nilitum na apan 1985 aning kan February je klu la si ilitum karbi tum ke pangri bang don ta son du la si la sohut bang ke nilitum phan ke hang ke thon kang thum pua son hor bong pum thom ban si wang iklu nilipai nilipu akengri ama si la sua an hor bong pum thom ban det pen nilipan kotara long nang nang pon lo ko nilitum kota long ke dunikan si hinia phisi non dubom dimalom e nilitum mithang chikim lo athike hem ke nilitum hiluwing wing alang lita pu e ha along hu dolamara area sido a hem binong ke nilibang ke dilai masidak difusi sitel de lo মানে হরবং পুনথম বান দেট পেন নীলিতুম বাঙ্গে পাচর পারুপ দেল পাচর পারুপ দেটা ফি বাঙ্গে নীলিতুমকে ডিফুসি সিতুর দেল
0: তাং তেনি মহেজং নালিতুম সামে পুল নালিতুম হেমসর পু পুচে ক্রয় পেন সি নালিতুম আদামসার কে কাং থুর পন পু সি নালিতুম থান পন ল লাসি লাবাং সোলাম নালিতুম চিনি দেট পেন কসন ল নালিতুম কামাথা দুন কে
1: প্রাং সি কে মনে নীলি তার সবকে নীলি ফান থান পাচি নিলে এপেন নীলিক বোলো অনি আংঠিক পিপো উয়ালো নাসি নীলিক ভাসি এসনকে এরেঞ্জ লে এরেঞ্জ ম্যারেজ লো পেন কে দাস পিপো সি নীলি নীলি চর চিরি নাংকক মা নীলি পেনান বাক সার্ভিস ক্লেম লাং পুয়াল হয় মাথাকে অফিস তাহার সহু মেলেরিয়া ডুপিক কেসু মেলেরিয়া কেসু হেদি আমানকে সুন পিক নীলি হেদি আমার সে নীলি পাই বলো নিকে নাংলাং উয়া ঠিক থে নাং নাং চর বাং চিরি বাং পাপ্রাপ চেন উইয়ালে হে আমার সি চক উইয়ালো আমার নি তা আহক লো তেমা সৌয়ার পুতে নাংলাং বা আবি মতি
0: কালাং
1: আমার সি নীলি পায়লাম নীলি পোলাম চার জিউ মাসি নীলি তা নীলি ফাঞ্চি থান লো মাসি এরেঞ্জ মিরিস মাসি নি তুমলা আদাম সার পেন সি নি তুমলা তো চেতং লো পাচর লো কে দেখ ডিপার্টমেন্ট না লং সি নি তুম কোয়ার্টার সি দোলো প্রাঙে দি পেন কি মিঠাং হেম চিকিমসি নন মিঠাং হেম দোলো নন বাঙে ডাক এ দিফু রং মার্জং বা ত্রিপুং রোদ সি দোলো নন নন মাতকে
0: তাংতে নালি তুমি হেম নালি সোমার বাং ক আন দোলো লাপেন কপি পিসি ক্লেম পন বম
1: নীলি সোমার কে বাং থম আরো সোসো বাং থম লো লাসি এ নীলি মাথা লো মানে হায়ার এডুকেশন মানে চালি নাই বলতে মিশন স্কুল বা ডন বাস্কো স্কুল সে নাই পুইনি তুম আপ্রাংটা চিনিলে হে মাথালো লাসি ডিফু ডন বাস্কো সি পাদুন লো লামাসি ডাক চারি বম লো মানে আফিকে রাস এন্ট্রেন্স পিদুন লো হে ডক্টর লাইন হেদি আমাসি
2: মেট্রিক পাস ডেট পেন বাংকে কেনে ইনু দ বাংকে প্রাইভেট সি পাদুন লো গুয়াহাটি গুয়াহাটি পাদুন লো শঙ্কর একাডেমি হাডাক সি পাদুন লো শঙ্কর দেব আলং সি পাদুন লো পেন বাহিনী বাংকে আর ডাকবাম পেন আর কি বি বাংকে কটন কলেজ লং সি কিদুন লো লাতুম বাংকে মেট্রিক পাস দে লোতে গুয়াহাটি দাম জুই যা যা লো লাতুম বাংকে তম বান্দা গুয়াহাটি সি হায়ার সেকেন্ডারি পেন গে পা পড়িলো এনকে হায়ার সেকেন্ডারি উন্ডুন পেন আলাং তুম এন্ট্রেন্স পিদুন লো হে ফার্স্ট লা আক্লেং আবাং তা এন্ট্রেন্স পিদুন লো এনকে ডক্টর লং তুন দেল আমার ডাক জে এম সি লং মাসি পড়ি লং পাবলো বেনকো আদাক ওয়াম বাং তাস্তন থাক থাকছি ডাক ডন বাস্কো লা কে পাংদিং আন উন্ডুন দেট পেন এনকে হা কটন কলেজ পড়ি ল এনকে এন্ট্রেন্স পিডিন ল লং দুন চিল জে এম সি মাসি ডক্টর হে জে এম সি এম মাসি আদাক ওয়াম বাং তা লং দুন ফিল পেন লাসু পেন্ডে লাতুমকে ডক্টর কে চন এম বি বি এস কে পাস আর ফি আনসি আমুস বাংকে গেনে এন্ট্রেন্স পিদুনলো আমার এন্ট্রেন্স পিদুনলো আলাং বাং গেনে বিটেক সি পড়িল কুকুরাঝার কুকুরাঝার পেন সি আকু এন্ট্রেন্স পিদুন থুলো

0: di akhut pen ining kang samsi mate ining ke dok dia son itu lah.
1: Nilihet pen ke lalo mane alang bang tong tek pi aja te kam le klem ta mane tong tek o rasi ahut pen bang ke tong red pen ta chok chi mati
0: kalan
1: piniti ni det po ko pini e chok chi det po la son du dam kok ji pu la son bang mate nilining tiwer
0: tang te kai nang lista me than pachini pon ek ji mala bang so lam
2: mane hemasol bang di ahut pen kai mai kali e Aku pen mana panglen chat titi, dan bet aku pen, si lasuan bet ni lihin pasi ni jiba.
0: Nang itu ni cing samse ba, abang ke la inut ke kanglen, inut bang ke cak.
2: Gelang, gelang.
0: Putoh nang itu pan kerja pon tu kau angkung ke lapan lo, mahjong nang itu mungkin pu nang itu mars tami bangat thom do pu, lasi la bangat thom tami acara log do atlo lapusan ma.
2: Oh bang ini lo acara log do ke? Akleng bangke hansem singili lo, doktor pudang rebon tok bipi bangke, lapen la nilio sahai bang telata doktor lo, child specialist, nung Guwahati Klembom lo pula he, lapen ke adawam nili supi emen ke la mirenang rong tok bipi, lake child specialist, lake non la mahol long si, civil hospital long si, sahai Klembom lapen nilio sahai bangke lake la politik sana si cirap dun, na pujo, pen nili supi ake bisi bangke lake acor cirire la. Lenon urusan study bang lo puden teknologi lo.
1: Usahaya tu memen bang ke, akling si bang ke utom hansi, langli lo, doktor utom hansi, anpen adagwam bang non la acor bang ke, adagwam acor bang ke, jirsong ing tik. Alangli bang ke TDC ke un dun lah ya. Setami laan degree anpen mat. Sai ke bang ke government long lulong lila alang li politik selong sidobo
0: tangti putot nali tum phan kar jupon tuji ke la pen la akai la pen akai pi kupuson ka chingwai mate nali tum penan so kupuson ka matha pen si nali sumara phan doctor la pen engineer ka paman pon la
2: nili sabo tan pachini po hawlo la nili supi phan doctor la so paman nangi pu nili matha bangla sono je me thang no si doctor pute mene au prana man thang chi lang long po la bule he ago ni tum bang ke au prang ke kai ta lang we thik the la si la doctor pachali te chok po mon pi future phana mission pu pu ni tum doctor pachali le ba ni phanda doctor da pass lo ni bang ke chai specialist lo da wa ma ke pen la claim bang ke radiologist na lo na penge na lak akibi bang ta ni bang ke doctor chali le puyal he ni bang engineer si chali ji umasila baki bfc bang la engineer bang pachali ro na la clerica phan bang he na la orisa na study bam lo la se course ke jut po
0: na li tum sai ki claim sa me che pre exam along ka break po la si comment tu mate ko so por ho si na li methang hem long ka chetong mate apor ko so ho si pathik pon na ni tum than pachini ji ma
2: pamela e bang ji sita ni tum somar thek nang ji umasila এসি আপর চিপি দুডু নিতু মেদি নাসনলা এ সমার ফান্ডা জি থান চিমুম ন ককলা সমার ভ্যাকেশন হোতে দি জুলাই এসো চি ক্লোসি নিতু এ চিতং পো চিংওয়াই পো কোসন পিসি ক্লেম নাই মা নাসন চি নিতু চিংওয়াই পো লসি কামদা পচুন নপিও সাইডন সতা হে আমাসি চুন বমলো আমাসি ইসলি কে আর নাম দনঙ্গর আব্দুল লহে পঙ্গে আসমারে থেকসে পুতা টাকা পয়সা বিদেতা তা ইসিয়া কে শিক্ষক মতি দি দেখা সন্তিন নং তা আর নাম ফসে তন নং রাব নুলো মানে লা ফিজিক্যালি তা মানে রসন কিসু কিউ নি পুতাবি নি তু মাহে দি এ যে মে ফুন মে না পুজো ফিজিক্যাল না তে দি লেপেন টাকা পয়সা বান তা লা সব সব কে শিক্ষক আবি না পুজো
1: আন পেন কো হু হেম পুসিতা মি এ লাসন লু হা ডাক্তার আফি আফি নন হে লাং ইথি নিলি লখাই জি থেগ নু লংলে ই লাতু মাসার বুরা হাই পান থেগ নু লংলে নিলি নি ফানান বে নিলি থেগ নু লংকে লাসি লাসন সি পাচি টন বম লু আকো নিলি পাই নিলি পো তুমকে তে বখে দা পো হেম তা লাসন পোর সি হাং হাং রে ই লা উসুমার আতুম ফ্রি আ হলো পুলতে নিলি তুম দাম ই দাম পো কালিতে নিলি পাই নিলি পো তুমা দা হাং পো la goromando pudo mati la julai ciklu ange ko annual exam judet la sone la december ahulute usumar ke class ke dunang nilu

0: জানুয়ারি বিহু আপি আনছি মানে ক্লাস কে দুনাং পো না সনসি পাচি তন লাপুয়ার হেম সরতা বাহেরা দুপ সিতামি লা বিহু হে বিহু প্রাং হো সুতিয়ান পো কালিতা আপি সুতিয়ান এন পো লা সন
1: তে আখে হাই লাপেন আখে হাই পি নালি তুম নালি কাই লং পেনাং কে কেক্লেম সিতামে পাচুন পনলো লাপেন নালি সমার সামে ডক্টর ইঞ্জিনিয়ার মান পনলো লাপেন নালি তুম কেম্যাং পন নন উবি কিমি ফান কাপানং পিপন কাং হনজুত উন ই পু আলামার জান সামে সেলাম পনলো লাসি সোলাং দো রাত ফান নালি তুম কপি থান পাচিনি পয়েন তুংলো
2: গাকলো নি তুম রাত ফান পাচিনি কেনাং সত এলি তুম পিমা পুলোতে কেচারলি বাং কেনাং সত এলি তুম লো কেচারলি আর ডি পিনাই কার্বি আংলং এস বি এস পুনলা কোয়ালিটি এডুকেশন বাঙে কেনাং সত লাসি নন ওয়ে কিমি তুম ফান পাচিনি লালো লাসি চার্লি নাঙ্গি পেন আসাবো চেপাডুক লোতে মানে এ তুম আলে বাঙ্গে বা চিঠেকলং জি এলি তুম সেলে লে পুলোতে আলে বাঙ্গে লংই আসো নিলি থান পাচি নিল লাপেঙ্গেলা এ খেতি বাতি নাতালো নাম কিছু তুম সব মায়ে কালি হে খেতি বাতি মানে মানে হিদি দোপ সে লংলি দোপ সাই মানে ক্লাম কেটে দিতি লাসি লাহাই মানে সাই চতুকি পেন এলি তুম মিঠাং চেপা দুক পেন এ তুম সেলে লে পেন আলে চেপা লংই ফান আসো ক্লাম নাঙি পুষি নিল হিন পেন পাচি নিল বাচন হিংরিল রাত ফান
0: ও সোমারা তুম আফান চিংহনাই ইলি আপিয়ে পুতুমকে চিলাংকে চিলাংনাই চিংহনাই সীতামি কাচিংহন পুলে কাম পাকলাম খেদেন বাঙে চকচে আনুতিন তা আনুতিন আসার পি সার বুড়া তুম সীতামি লু তা পাচালি নাই কাম তা পাচালি নাই আসি কাম পাচালি লেদেত পুলোতে মো আফি বাঙ্গে আসার পি সার বুড়া তুম লংসি চুতন লক প পাচালি দুন পেন আংসং পালি দুন থেকরাই অফিসার বা আসাই কিমি চুকলেম দুন থেকরাই পুলোতে আমি থাং চার্জাব থেকব সিতামি আনুতিন বা চার্জাব থেকে জিপু বাঙ্কে চিপু নে লাসি থেকরাই আকামকে ক্লেম ক্লিডেটকে জয়কি এ থেক থে দেয়ালোতে ক্লেম নাঙি পুতে সুমপি লাসি কাদো কাবে নন কিবাং এ কাচিং থুর মি ও সুমার আতুম আন সিতামি পাইপু লাম বাঙ্কে আর জুরা পাইপু তুমতা লামকে মি চে থানাং পো আজা কংকে আর নাম সি পিবং লাসি আর নাম কি পি আজা কং পেনকে আকে মি আকাম ইলি ক্লেম পন বম লো পুতে মিঠাং ফান্তা লুকসান সেল আন পেন বাং ফান্তা কেরাব দু পো আনুতিন সিতামি কি উন ই পু বাঙ্কে আবিলু লাহিনলু
1: মেসেন ল খাই লাবেন খাই পি নালি তুম সোলাং দো রাত ফান্স তামে থান পাচিনি পনপত লাসি নন ইলি তুম লং আপরলাম সামে দক কপত নালি তুম সনসুরিয়া সাই চে ওপেন ডাক ওয়াং পেন আসন আসন মাচরালাম থে লাপেন কে নালি তুম কে ক্লাম কে দাম সোলাং দো রাত দো আনা ফান্স মে থান পাচিনি পনপত নালি তুম ফান পুথত আকাশবাণী দীপ হিন পেন সুরি সুরিয়া কার্ডম না পাজের ঠুলে থত ল লাপেন কে নাহলে তুম কেবাং জিলাঙার নি নাহলে তুম কেক্লাম কে দাম আলং সামে আর নাম ফারোলে হিরজুমে নাংপা পি দুন লোনা লাসি পিনি ইলি তুম মাচার আলাম থে কাচিং কি জে থান পন কে লাপানলে ইংটন পন ইকক লোনা
2: কার্ডম
1: কার্ডম
3: লাপন পর নাহলে তুম নোনারুই মাচার আলাম থে জামে গাং দেং লং পেন মোহন সিং টক বি কাখ্রুং বে পি লাপেন ফান্ডার টেরো না তুমং বং চিহু চিপু আর চুই লং দাং লাকে আকাশবাণী ডিপু জামে কার্যলং বোম লাকে এফ এম বেনপেন ফারুই সিরা তকবরা সিরকে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস এপস পেনসেদানালি তুম আর জুইগলংজি নন স্টুডিও খুলে অপর পরফায় ট্রগ্রাম মিনিট প্লিকেরা ফ প্লেঙ্গি দগদগল পরফায় ট্রগ্রাম মিনিট প্লিকেরা ফ প্লেংলোতে গুয়াহাটি পেনকে পাচিটাক আসামিসালাম পেন সন্ধিয়ার আঞ্চলিক বাতরি আর জুইগলংপো

আসামিস লামার্জানা লং কেরট কেপার জু জামে গং টেং লং পেন আদুন থু আনু দাধা আলা মার্জানা লং পেন জুবিন কার পেন কিলু আর জুক সিনাং আলু না লামথে এসে রেঙা পুহর তো তাংতে আর জুক সিনাং লাবাং সোলন।

0: নহে নাকলে তুম রামধেনু আলামার জানালং পেন রূপজ্যোতি পেন কিলন আর জয়ল টাকল আসামেস লামার জানালুন কেরত কেপার জগেল পানসি কাঙ্ক নিকল লাকে আকাশবাণী ডিপু
1: আরম্ভ করো ইনভেস্টিং অর পাত।

0: সেবিৰ দ্বাৰা ইনভেষ্টৰ সজাগতা পদক্ষেপ। অধিক জানিবৰ বাবে সেবি ইনভেষ্টৰ ৱেবছাইট ভিজিট কৰক বা সেবি সার্থী এপ ডাউনলোড কৰক।
1: আদন্থু কার্বি দেডলংৰি চিংহনালুন আৰ্জুকসিনা মঙ্গল সিং রোলাপেন আলাংলি রিসাং হতুপেন কিলুন আর্জুকসিনা আলুনালাম থেলকে ওয়াংনুন কার্বি কোর্টে ইংজের লবাসলুন কবন্দা বাং মঙ্গল সিং ক্রো তোটাংটে আর্জুকসিনা মঙ্গল সিং রোলাপেন আলাংলি রিসাং হতুপেন কিলুন লবাসলুন

নহে নাং লিটু দিলীপ কঠার কাবান রোপারপি মিন্দার ফাংচু লাপেন আলং লি রি সাং টুমেন কেলু আর জুই লং কার্বি দে লুড়ি চিহন আলুন কেরত কে পারজু কেলা পানসে কাং টনিকলো লাকে আকাশবাণী ডিপু জামে কার্যলং বম লাগে এফ এম বেন পেন ফারু সিরা তৌবরা সিরকে মেগাহার্স নিউজ অন এয়ার এপ লাপেন রেস আইপ স্পেন্ডেন আলিতুম আকাশবাণী ডিপু জামে আর জুই লংচি

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দো জে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হেরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডু নাং সিলাং
1: ওয়াং ইক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকে আকাশবাণী দীপু আদন্থু অক প্রাণা জামে গাংডেং লংপেন ওয়াটার বোন ডিজিজেস মাতে লাংপেন কাচলং আকেশ পুথা ডক্টর ধরম সিং তেমু লাপেন হুটবাং প্রদীপ রং ফাড়া তুমং বং চিহু চিপুত আর জুইসেনা
3: আপ্রাংসি অক প্রাণা জামে কারজুদ অহনা তুমা ফান্তা নিলিহিন পেন নিংক লংপেন কারডং পাজিরল লাপেন পিনি লাদাকিসু ডিয়ারলো ইলিতুম আনিবাং কাছে টংবের ল্যাং পেন কে লং আসন আসন কিসু আলাম জিরা পুঠাকসি আং টন পেন চিহু চিপুটপ নীলতুম কে ফা টেং পেনসি ওয়াংল ডক্টর ধরম সিং তিমু এম ডি দীপু মেডিকেল কলেজ হসপিটাল লং আলংলিকে থান বাংল তন্তে আপ্রাংসি আকে হাই ডক্টর নংফা কারডম নপাজিরল
4: কারডম লাপেন রিডো কারবিয়াং লং আরাদা তুম হানান্দা নীলহিমেন পুথত কারডম পাজিরল
3: তন্তে তুম কাছে থানলাম জির পাংচিং বনফিল না আলাম বাজির থিপি বাংকে এটি তুম কাছে টংবের কাই কে আমার আদা পেন হা এম এ কে জাং কাং টিং আন লাপেন পুথর আদা পান কাই তা ল্যাং পেন সি ইলি তুম কে দো ইলি তুম কে থাক কাদো কবিতা সনসুরিয়া কিসু তা পেনা আনা তুম বাংকে ল্যাং পেন কে লং পেন সি তুম যারা যারা কিসু কে লং পু আহক পেট পেন ল্যাং পেন কে লং কিসু কুপি পিমা লাপেন কে কুপুসোন ল্যাং পেন সি তুম কিসু কে লং মা লাবাং সোলাম থে আং টন পেন রাত তুম ফান পাজির মিজিমা
4: চেথান পল না লাং পোলোতং দে ইলিদুম কাচি নি নে বাংকে আবিলো
3: আহলো
4: লাংকে আথিমা লাগে ইলিদুম আকেনাং সট লাপেন লাংদামলো পোলোতং দে ইলিদুম পিরথিয়া দাং পিটা লাংদামলো পোলোতং দে লাং সি ফানকে কে কম চেন লো
3: আহলো
4: লাপেন লাং পোহর মু লাবাংকে এসিয়া কম্পাউন্ড দাদা হাইড্রোজেন লাপেন অক্সিজেন দাতুম চেরা পেটমেন্ট সিলা বাংসো কম্পাউন্ড নাসি H2O পুদা পুলোগে লাসি লাদাক লং পালাম থিবাগে লাহানো যে মুনি তুম মতে মারাত মারেং মতে থেং বি থেং ব্রাং

0: hu arlo pen alang loke tamne la arlo hu aklong alang pulo tangde halabang ya sab meche da the la tumge charkle tanglo ma charkle tanglo hal dan ke ka charkle at ka filter at si ki ong loke ante di sida nona son la atha ke do lang non pukhuri lang roi la haya lang ke lake la da ke aket ter ka tu ka ve ka chingui du ulang la si aket ter ang bong da ka chingui lang dam lo pulo tangde nona son ajhaga lang long ing ti du oji ajhaga long pe ne iron du o da ho ajhaga long long lang long pe ne chemicals to ho pe ne magnesium to ho carbonates to ho jo lahai ai impurities ma da kete ro hormul hai ka chingu e tum ta do kok ji la son na rak si la atha ke du lang tum long lotang lahai impurities bang e ong chot
1: kala
0: hu ak long e do tum bang ke kala tum bang ke lahai pe nan pe na bang ke
1: ka
0: filter tang man ne ing jar ing ar mo chot po si ta hala le ke me pa me lo puta ka li he
1: o
0: ko ai frang ili bieg he ko tal ili tum ar julong long por he long long hala sud ko pilo ni tum ke por long rain water mate ar vi ala
1: no ka
0: chi thing nai bu si tum pu pu kalang de ma chi thing nai lo tim ma
1: seta
0: lata ke te ra vi pin ka li ge lata
1: nai klo hot long le duk
0: ta da to war no nang ke klo ho ke ar du ka bet ben se ko la nang ke jo la son thak thak si lang po ling le
1: ka do ka vi lang ke mi et ke li ta te la munit abang ar jona long ke mi nai a lang mate la ইন কেন সোট আলং আবং কলোলোপ কচি নি পোলপেন তুম কিছু নো লাপেন কে নো
0: লালো লি পামু পু সনসে কনাট পেন নি নন কে এনজি মা
1: হালা সো আলং সোর্স কোনামা লং জি আিম কোনামা হাদাক পেন লাংপো
0: হাদাক পেন লাংপো নন আসন ইলি তিম লং পিনে লংরো আবে এদিম পোলো তং ইলি কে হা ক্লং পেন চান নাম কপো
1: কালং
0: কোনানি গে এই লংরোয় থি দু হাগর দু হেনতেন দু মানে হালা দাক পেন সান পো মাতে সেটা লাঙে লাংলো তেমা সেটা হালাদ আখে তেরা হরমু ফান ইলি সাইনা কপ হালা কে সাই আবি দিয়া কাম মাং সে ক্লেম লো পলতং দে আর যা না লাঙা লংপেন এনলোতে এন গে এন কে সাই আবং লাসি লাং পলতং দে লাসি আঝা কে এলি তুম পাংথেক না পাংথেক মে আঝা কে এজা কে মে মা কাহে নোমা
1: আঝা
0: থাক মে আঝা কে এনে লাহাই লাহাই এলি তুম নন এই ফিল্টার লাহাইলে বা প্রচার ক্লিয়ে কাম লাহাইলে ক্লেম ক্লিয়ে পিন পুজতা আজাক না পুকে লাংমেন দা বা ইলিকা চুমাত পেন দা চিনি যে ও লাসো লাঙ্গে এই লাগে লাম দা খোদে ব্লং নে তামানে লাগে কে বিও কা লিলো মেনে আজাক লাঙ্গে ও লাগে জো এই ইক্সু নাং না ও বা লাগে এর হিং নাং না খোদে বা লাগে এই লুহুম নাং না খোদে বলে লাগলা পুপেন দা থেকলোর পেন দা চিনি লমতে লাগে কে বিও কা লিলো লাগে পো বাঙ্গে সিতা কি পুদাইম পু মা লাহাইলা চিথিং এট পলিং দে
1: আকে মেলা কা গিজন মেলা কা আন্তে লাহাইয়া লাং পেন কাইতা মুনির তুম কাছি নি বাংকে লাং বংশি কে লং কে সুপুপু তাতে লাং পেন কে লং কে সুকুবি পিল
0: কালাং লাসি পামু হেড ইলি তুম কে চেঙ্গ লমা চে থানা সোনা থাকছি লাং লং কে এই লাং পো হর মুগে লাগে ইলি তুম দেট মুনি রা তুম দে লাই কেনাং সোন কে লা সোনা থাকছি কাপ্রে গ্রেং এ রা পিয়ে তুম আন্দা লাং ইয়া কেনাং সো লা সোনা থাকছি পেনাং না তুম মাঙ্গে লাং লং মাছি কে দো পুলো মাতে লা পেনা কো পেনাং গে মেক মেলে চে চার এট কালি কাছে চার চেয়ে সি কে অং
1: লং লা
0: সে হা লাহাই ফানকে এলি তুমি ইংলিশ সালাম পেন পুলো তাং লাগে মাইক্রো অর্গানিজম পুটা পুলো থেমা লাহাই তুমানকে এলি তো মাইক্রোস্কোপ মানে দূরবিন মেন সি
1: থেকলংচজি
0: থেকলংচজি আর জায়গা তুমি গেল তা সিম্পল মাইক্রোস্কোপ তা গালি এই ইলেকট্রন মাইক্রোস্কোপ পেন সে থেকলংজি জো লা আন লা তুমকে আকি বি থুলাং
1: সে তারেং এলা তুমতা
0: তারেং এল তেলা সোনা তুমানকে ইলি কোসন সি চিটিং লরলে পোমার কি জুন মেন কোসন সি ইলি পাং থেক
1: হকলো
0: দি লাসি লাং পেন লাসি লাহাই অর্গেনিজম পেন ইলি তুম মানে কিছু কাছু লং ইয়ে বাং দু উ আসন আসন দু উ ইলি তুম হয়তো নন কাছি নি তুমি ও লাগে পকে দাম লো পুয়ান চ তাহাই মেনে পকে দাম ওপর পকে দাম গে লাগে লাং বেনা কেসো লো পুচ তাহাই মেনে পেনা না তুমার মাগে পকে দাম নিঙে মাং ফুইস লাহাই কে ইসি কিছু আং ঠেক মাতি লাগে লাহাই কে আং ঠেক চট মাদি কপিয়ে পচি
1: কপিয়ে পচি কেসো
0: কেসো গে লং ইমা ফুলা ভাঞ্চি ইলি তুম মাথা কপছে আজি লাং দাম লো পুলো তাংতে লা হাই অর্গেনিজম মানে মাইক্রো অর্গেনিজম আসন আসন দু ইলি তুম লাং লং পেন লং মেমে আঝাকে ব্যাকটেরিয়া দুজি আঝাকে ভাইরাস দুজি আঝাকে ইপিনে হিলং মতে হেলমিনস পুটা পুপ মতে আঝাকে প্রোটোজোয়া পুয়াটুম দা দুজি লাসি নন আসন ভাইরাস পুলো তং দে এডিনো ভাইরাস নহ এন্টেরো ভাইরাস নহ রোটা ভাইরাস নহ রোটা ভাইরাস লাগে অসমার তুমলং লাগে কমন পিগল পগপাদা মিয়া কিছু আসন আঠাকছি ব্যাকটেরিয়া নহ ব্যাকটেরিয়া তা সালমোনেলা হালে তুম টাইফয়েড কিলং ই দহ এসন মাঙ্গে কলেরা দহ লাহেকে ব্যাকটেরিয়া গ্রুপ ল নন আসন প্রোটোজোয়া লাংদামলো পুলো তং দে এই অ্যামিবিয়াসিস মতে এন্টামিবা হিস্টোলাইটিকা পু হালা তালো জো লাপেন এই জিয়ারডিয়া তহ টক্সোপ্লাসমোসিস তহ লাহাইকে এই প্রোটোজোয়া পোয়া গ্রুপ তুমলো লাপেন নন আসন হিলং দাদু

0: হ্যাঁ, মানে এইপিল রিংরম বোধাতু
1: বক হিল
0: আগাকে
1: পুরি গাল
0: সিস্ট
1: লাগে।
0: সমাজ সিস্ট সমিয়াসিস পুডুজি জো হাল হাই তা লং পেন্সি কে লং ইলো লহাই তা লং পেন্সি এইটু মানে কে লং ইয়া অর্গানিজম লো লহাই কে
1: আতে ডক্টর খাই পেনাগা তুমি যে থানপো এলাকে কোলেরা এলাকে হেপাটাইটিস এ পুজি এলাকে টাইফয়েড পুজি এলাকে ডায়রিয়া পুজি তাতে লাকা দুঃখ পেতে সিভিয়ার মাপা তাতে কাপড়ে কাপড়ে দাগা ডক্টর তোমাতে দেখে লাঙা বাঙ্কে কাপড়ে কাপড়ে জিমা এদম কে চিনি রাত তুমি চিনি বাঙ্কে এ লাং মাসি কে লং কেসর লাকে বুপু এলাকে চিউন্দারে কেসু পুষি বুপু তা হক পেটে কপিল
0: কালাংলো লাসি পামো নিলিপুল মতে আং ঠেক বাঙ্কে পেনান লাহাইয়া কিছু তুমি লোক আং ঠেক বাঙ্কে পেনান কমন আং ঠেকে লাগ পকে দাম
1: চিংলি জট আসন সি
0: চিংলি জট পেনান পকে দাম নন আসন হেপাটাইটিস এ পেন ই লা লাং পেন সি কে লং ই ভাইরাস লো লা পেন তা পক দাম ই তা হাই সিতা লা তুম বাঙ্কে পকে দাম দেট কালি
1: ও
0: ফুদা পাসু পো হা জন্ডিস তা নাং লং দুন পো
1: ও
0: জো হালা লিভার নাং ফালাং নো আং দেং আন তা নাং লি রপো হেপাটাইটিস না মানে লিভার ফান্দা লা তুং ফালাং নো সাই ক্লেম দে লাসি হেপাটাইটিস পুলো লাসন আঠাকসি হেন্দা এন্টামি বা হিস্টোলাইটিকা তহ হালা তুমদা একদম আলা আলেত্রিন মুখা লাম্বাতে বারপি বা দাম পিগি আংনিম আংনিম তা টান অজি লাতুম ননসন কলেরা পোলো দাঙ্গে কলেরা তুমাকে পকে দাম লতে মাসি তা লাতুমকে ইং একদম মানে এই পিল পুই হবাঙ্গে পুপু রাইস ওয়াটার ইবো তা মানে আন লাং আসন সে আফ্রের সের সের সের আফ্রু ফ্রু ফ্রু
1: দিচেনজি
0: ও জুলা সোনা আতুম তা দুলাসি ঝাকা মাঙ্গে হালা ডায়রিয়া পোলিং আলি আং ঠেক মেন তা পেনান মাঙ্গে পাং ঠেক মি
1: আন্তরা লং পেন কিলো অন কি সু কে বুপেন তুম পুলো টাইফয়েড তহ হেপাটাইটিস তহ কোলেরা তহ ডিসেন্ট্রি তহ ডায়রিয়া তহ পুলহায় হে বাকে চিউন্ডের মাতে
0: কাচিউন মানে লাপু লাপু কাচি ফাফু এ পাং পেনি লাই চপা ফু পেনা কাচিউন পুয়ালি লো লাই কে হালা
1: লং কি জুন পেন বা
0: লং কি জুন লো এ লং বেনা লং বেনো সি তুম কনজুম লো পলো তাং তে সিতা টাইফয়েড পু মাং দলাং টাইফয়েড মাতে হালা এ পখি লং তুম তুম বাং গ্রুপ তুম বাং কে হালা তুম কে লা মতে কসন লো টাইফয়েড কি লং ই বাং সাপোজ মানে নন ইনো দা মুনিট তেনে মা টাইফয়েড কে লং বাং লো কিসু বাং দলা টাইফয়েড কে লং দলো আলাং সিতা ফু সসে দেল মদি নন মাগে মাসি আলাং কাম ক্লেম বম লো দাম বম লো আলাং কে সাপোজ কি টুন কে দাঙা কাম এ পিনে নন আসন হোটেল লং পুনন এই পিনে রিপেন তুম বং বং তুম লামলা মা কাম সিতা কে ক্লেম নাঙা কাম লাসন মুনি দা বাং পলো তাং দে আলাং ইয়ং সি চপাং থি রেট এ পলো তাং দে
1: আহ
0: নন আসন বিসার আলাম আলাং বার পি বারসু দাম লো বার পি দাম লো এ চাম এলো জারেলো তে মাতা রি বা কাদু বেচে চাম বমি মি হেন তেন তে পেন কাম ক্লেম চালো বলং লাহাই পেন তা চিউনুন থেক ও নন আসন হালা পৌখি লঙা তুম পুষি তালা পুলো হালা তুমি আর টি চেয়ার চেয়ার চেয়ার পুলো তোমরা লাহাই কে আরি লং আছে থান চিং মানে চেবন আরি চিমি লং দুদুন চুম চাম গেলে থেক লং লেদের পমাতি
1: কলাং কলাং
0: লাসি হালা হাই আলা গাছে মার ইয়ে হরমু মুখা আনুর কাপড়ে গা মাঙে উসি চৌদুন লং লো পুলো তাঙ্গে হালা পেন তা চিউ নুন থেক লাসি এ বাংলা পোকাছে পা ফো পেন দেহেন পোকাছে ফো বেক কাছি উন চেট পুয়াতুম গালি লো তুম বাংকে হালা ইনডাইরেক্ট
1: আন্তেলা আলাং আবাং ইতুম থেক লং রোজি থিং এড লো তেমা ওপেন থান লো আর লুগে থেক লং লি পুসি তামে আন্তে হালা বাং সোলাং কাচিং নু কাচিং থি পেন জরা বাংকে এ অগার লো লা হায় কেসু লুলে মা
0: খালাং লাসি মানে মুনি দা তুম ফান আর নাম একি পিলা এ রেং পুহেদি এ রেং গে লাগে এ ফার্স্ট লাইন অফ ডিফেন্স পুতা পু মেলো মতে
1: কালাং লো না কি রাই বাং লো
0: না কি রাই একদম লামাগে সিয়া ফেন্সিং থাক থাক লগে লাগে বর্ডার লং ফেন্সিং থাক থাক লয় বা ওয়াল লয় মানে মুনি তোমার রেং লা আন কাং ডাং লা নাকি মি জে লহাই আমার মতো পেনাং পিনুং ই তুম মানে কিছু পি তুম এ রেং হই পেন গেল দু দুনে
1: ও
0: লা আন মানে কাং টাং লা পুজো লাসি নন সন এ বাং লং বেনা কে তেরা নাম তাই বাং এ বাং লং কে পা ফু চোর হেন তেন বাং কে দুই তুম লং অন দে দে তা পিন এলার্জি কিছু হা গেল হালালে কাং থাক রেং কাং লং হালালে কাপ্রেক লহে সেটা লং অন দে দে থাই সেটা এ বাং লং জংসি কোনানে আমি এক দকক এ রেং আমি একদ ককনানে আমায় তুমলা ব্যান্ডেজে পিন বা ডিপ হেড হেপিন ডেড পেন্সি তুম লাং চিং লো জালো হালা সো লাং লং কে তের কিন্তু কক জন্য হালা হায় আপি তোমাকে সে হালা হয় পেনা লং চপ আর তুম তা দু আচ্ছা তোমাকে তুম লাং এই পুখুরি লাং একদম হাম মংকরা কাপাক সিয়ালাম লো বা পেন আচ্ছা কাপাঙ্গে তুম লাং চিদুং লো হয় মেঘ লং লুচি দাপাক বেজো লাসন হয়ে পেনা বাংকে হালা এ বাং আলু চক ফিয়ে বাংকে হালা দাগ বাং বাংকে তুম কে লং দু নিয়ে চান্স
1: আরে ডক্টর কে হাই সোনা লাম বাং কাচিনি কাং দুগম বান হলো পেনা আনা তুম বাংকে লাং পেন কে লং কে সু পুলু তাং তে আরলেন কে সার মতে আরতা কে ওং দুং তুম বাংকে লাপু আন মেন মেন কে সু থেক লং লি বই ফিসে তামে ওসমার তুম ফান কি উন ফ্রাপ পিক পুসি মুনি তুম কাচিনি কপি পলো
0: লালো ইসি বাগে কাছে পাং থির বাং নম্বর ইসি বাঙ্গে পাং থির কাছে পাং থির ওসমার তুম ফানকে নাংলি লাংডুন দিং টিক উন টিক বাঙ্গে লাগে চকলো তে মাসি তা কে লাংডুন বেরুন এ হুতা দুকো ইয়ে কাছে পাং থির কসন লোনে চারসা মেট এ পিনসি পেনে চুহুম দেলো চো দেলো তাহাই মেনে রিজসাম ওই পিনসি বা রিচিং জুবরের পাগলো মেনে চিং লেগরের পাগলো মেনে

0: চিনি নালান গে লাগনুর বেরো নে দেরা হুদ্দ কক
1: যে আহ আহ
0: কালিমা গলাং নাসি সোনা মাগলা আলেং থি তুম লং লো বলতাং দে ইসি লা বংশ জ্ঞান গে ইসি দ কক যে অন নন লাগে চারসাম এসি চোনাং পো দে হপ পেন আন গে লা দ কক লাতা এসন ল লাপেন আকু এসন মাংকে সোমার দুম মাংকে লাগে এ নন পিরথে নাং কে দুমি ল নাসি আসন আসনা হরমু ইনফেকশন কাদ বেন্দা মানে আব্যাং আবাং মানে কে চেং চেং কোসি কন্টাক্ট কে লং লুমাতি
1: লাসি
0: খালা আব্যাং লং মেমোরি সেট আপ দেলাং যে লাহা কি সুপেন মন নন ফিট
1: রাই নাই
0: নে চরাই নি কো সঞ্জি সঞ্জি চে দান নুন সঞ্জি চে রাই দু নি কো হালা হর মুবাং আলাং এ সেট আপ পামে গালি দে লাম মতি হালা তা এসল ল লাসি কি চেং চেং আ কো হুত কে কো সঞ্জি চে দান পো জোলা সন থাক থাক ল লাসি তোমার তুম লং বা আর লেং সার তুম লং বাঙ্কে আকো লতা হালা তুম বাঙ্কে নাগে সার ঢুল নন বাঙ্কে হাল হাই কাছে দান ইয়া যা কোং মুখানাং কম বম ল হালা তুম বাঙ্কে
1: আর লেং সার থু ল পুজান তে
0: সার থু ল নাং লাসি হালা তুম লং বাঙ্কা এ আহির তান চ দ কক টিটি ল পুল ইয়া
1: তাতে লাপিনি সন বাগা কিছু লং লো সো মারতম না লেঙ্গে থে তুম নয় কাইতা ডক্টর তুমি থানা তে ইমপ্রো তাংতে এ লাঙ্কার অম্বেন্সি জু নাং জি পুজি লাঙ্কার অম্বেন্সি উন্দি চুং লু নাং জি পুজি হালাই কা পিন খাত কে কপি থে ল
0: লাসি নন আসন এ লাহাই কিছু লাং বেন চ লং কিছু পামনি পুলো টাইফয়েড নহ এ পিনে হেপাটাইটিস নহ বা এ কাপড়ে কাপড়ে ভাইরাস পেন ডায়রিয়া কি লং ই দহ তার মানে ইলি তুম ফার্স্টে থানাম লোকে কে চেঙালম মুনি রে বাংলং লাং কে আনমা কে নাংস লাসি ডায়রিয়া বলো তাং দে এ বাংলং পেন লাং কে দাম লো দাম এ বাংলং ইউ সি এ বাং পেন লাং দাম লো বলো তাং দে এ বাং তুম আলং লাং নাং কম তাং লো বলো তাং দে হালা এ বাংলং অ গ তুম দা কো আনসি কি থির লাং
1: হক
0: সন থাক থাকসি বার পি লং না থুসি নন লাব ডায়রিয়া হ লাং দুন এ লো বলো তাং হালা কিডনি বাং তা লাং লং ওই দে পো কিডনি বাং নাং হেন বম্পো
1: নাং খ্রেং বলো তা
0: আথেমা কিডনি গে লাগে লাং লং ওয়ে নিং ফিল্টার পিনা
1: কাটা চাম ই নাং জি
0: চাম ই নাং হালাগে নন গে হাপু লাং হাপু গে দামি লাং পুসি দাম রং পো লাপু গে দাম অং মুনা গো তাং দে হালা বাং কে নাং খ্রেং নুন বম্পো কালিমা লাং কে পিনা হানা তুম বাং দলাং যে লাং জু নো তাং দে নেগে কো পক দাম বম দে তিয়ে পট পো মাসি দাং দা জুন থুয়ে দে রাপা
1: হক লো সলাম তা
0: হালা তা দু আজি নিধি পুই বাঙ্কে লাহেল যে হালা কে সুপেন কাছে দান ইয়ে বাঙ্কে আঝা কা বাঙ্গে ভাইরাস পুলো তাং দে ভাইরাস পেন জেলা বাংসো ডায়রিয়া কে লং ই পুলো তাং দে ভাইরাস আফান কি লিতুম কি পি আ দবাই মাসি আবেলো ভাইরাস আন কা পাছি জি আ তবাই মাসি আবেলো
1: ও
0: সিদা লাহাই ভাইরাস তুম এ বাং লং পেন আন চারদাক পো বাং মই তির গা মিনহাং কাজ জুইবো আজি লাসো কা চারদাক আহু হালা কো আন মা নাং বাং লং মেন লাং কে দাম আন সো সেসি লি থাপ তুন নাং বো
1: আহো
0: লাগে সে লাইন পেন নন মতে কি জুন লং লং কি জুন পেন লন মুঠতে পাপ্লেং দু নাংপো কোয়ান মাকে দাম
1: লালো কো জুন নাংপো
0: মো ইহুরে সিলো তাং না পামে থামে থাং যে বনপো তো তেমা ডক্টর দুমারি দেং বাংলো বলো তাং তে আজা গা দবাই দো তো লাং পাদা মই চর ফান বা মো আলা ফে গ তুম মান মানে পা মুভমেন্ট ওই চর ফান পোহালা তা দো তেমা সিতা রং অসন নন ইলি এ রং কে দো পিনি বা ইমিডিয়েট কে ক্লেম নেই কে নন লঙ্গে ওয়ারেস তা দুঃখ ওয়ারেস অংশ এন্দাম উন বলো তাং জয় মুচল তাতে ওরেসটা কাছে কাছে মারনি টেকনিকটা তো পেনা না তুমি প্যাকেট এসি ওয়ান পো এই গ্লাস আলং কাবিসি এলাং আলং থক চম চম পোলা আনসি চসে মার বংশি জুন চম জুন চম জি লাসন কালি
1: ও
0: ওরেস আলং হালা দাকে টক ডাক দো হালা সো প্যাকেট আলং আনমা পাউডার লাসো পাউডার লং পাউডার কে তো আনাবে আন লিটার এসি এলাং আলং থক লাভ নাংপো থক লাভ সি হিজুক পামে সি লা পাচিং ওই পামেসি লা দাক পেন্সি জুন চে চেট নাং পো
1: ও
0: লাকে এসন আথিমা ডায়রিয়া পোলো তাং তে নন আসন পাম পক কাং সির ইং সির ফ্রু ফ্রু কে এফং ফং কে দাম সি কন আন আই এম মেল নে লাং দাম জি ইলি হিসাব দুন দে দে তিতি
1: কলাং কলাং
0: যং সি বাতাই কেপ এফং ফং কে দাম সি এ পেনে 200 এম এল বাগা হিসাব সি দাম জুই লো পোলো তাং নে বাতাই কেপ লো তাং নে মাথা নুন 2 লিটার হিসাব কে দাম এলো
1: দাম এলো
0: লাসি মানে হালা পু লাং দাম লো তাং নে কো আন দে তুম গেলা পু কে থাই বাঙে থাই দুন দে দে পোলো তাং দে কো আন নে কে কম লো কে লাসি মানে ডায়রিয়া পোলো তাং তে নন আসন ভাইরাল ডায়রিয়া পো তুমি মাংকে লাং কাপা প্লেং কাপা প্লেং লাসন থাক থাকসি ব্যাকটেরিয়া পুনন এই প্রোটোজোয়া পুনন হালা হাই পেন কি লং ইয়া ডায়রিয়া তুমান সিটা লাং কে থাই গেলকে মাস লো লাং মাঙ্গে লাগে এন ওয়েক নাং পো ও আর এস লে লং লিটা লাং কে রেং সিটা চলো হালা হেম গে দুনে লাং সিটা চলো সিটা হালা লাং বাংকে মিসে না পো কে মেসে না লাং বলো তাং তে নন এই চিঠিং এলো মানে এন্ডেড বুদ গালিলো মানে হেমকে ফিল্টার ডো পামে নন আসন একোয়াগার্ড ডো যা দো হালালে কাপড়েক লো সেটা নতুন হেমলে একোয়াগার্ড কে দুজি গালি লাসি মানে কে ক্যান্ডেল ফিল্টার ডো দলতে মা সেটা নিতুম পুলো ক্যান্ডেল ফিল্টার ডে তা আং তনাভানকে ইংসায়ন লাসি লাং আমাং পাঁচশো নাং পো পার ক্লক টেট আন নিং 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে দে আর ক্লক টেট লক সি 1 টু 2 মিনিটস লাপো আর ক্লক টেট নাং জি লাসো লাং সি পাংসাম টু নন

0: Suk pinipina son alat mesita pu ta hang tamu po mesita la rong pihem kidur huta ni ta hala bang kudu sarfan ki da huta dukan sangri tamu dukan sang bang kini awidet puni pini mas atas si lin pohon si hem kamu sang awidet lepute lale cu cu cu nang pu sini hau kudu sar long dam bi mahadak pina lo ke kudu sar si tong dam si hala so bang han su nak film dulu sinak nang di lo ko ston long ke pu kini sang long le dele pu tela bang song thang la so le atta le chup ikini chu anu ra la le chu paplang la le chu flu na atai bhalo pu si la ke la i kai siang mo lo ta chi than nam mi mi ba phoi ban mi mi pu si batai si hini chu long le ju no le pu chot ke ki pa ning ding nang ji kai bang ke e kai atu war ke e pini pini so ke kang kang e lang li ke ke kang kang son taxi lang li je jong he lang thai no se da a li king set pu pe son taxi munir ka yok ta chok ta son pu si bang phan ri than than da pu li ong sa rong pi pu so si ki duk ke no ne de ni ha ki duk tang si ong lu pu si la ki duk lam bi has na che than ong ni anu tin dong ta du pu si ki duk ke ki patimu ker tang pu li bang pu apu ki than si ki duk chi ru ker tang ke plang che ho ker tang pu la Puan sida kiduk hule ciru rete ke ton sida kiduk to pula kita apor nang le do rote la sonta pine pine son si ki chak nang ko lu ha so pen apor pen na hut bang ge tum ta la son si nang ko si non
1: non la bang so apor hut la panar ta hut pine ki mang e nang ning dulang ma
0: ki ma tha ke pithe ke yudu ne pen pithe ke la ke mata le yu te pu se te ke juli me e jigon ta ke khe ta ke juli pu ba mun te e ele a muni na a kai ta ke juli pu si ini nga lu ke mata ke yok ta du sita son tin ke mata bang le ke pling ve du sita la son se do lang ne non pu ta ke mata ne pu the bang lo pu the son bak amu lu sumi ta sin do he pu pu i son bak pu ji than te ki ma lo มันจะปิดที่ว่างอย่างนี้ปูว่างหนักยิ่งมาเลยโหเราสอนกันมาถ่ายดูละเกณฑ์ดำตั้งอันอภรรคเราพูดเราเป็นเห็นเต้นเป็นมาสีแฟนวีโน่นนกสารบทอันเต้นนนกมันตู้เรื่องการเรื่องสังเตดูเอ็คดูดีลังชินีดินเตสิตาอีเสียลูกมาถ่ายเกย์การวิ่งเขยตาบังเขยส่วนทางอัลลอนดูยอดเอ็บังพลังดูนี่มีบังลงเอ็กมินีมินาสอนบังอิจฉาดุนมีละสอนนิ่งไปบังตัดมามัทธาปนเย็บไปสมเคลมบุญเทกิลามมะโหละสอนนิ่งตัวล่างอาเทมะอาเคยปิดเทถักเกมุนีตุมเลกเคลมกังมู่ยงสีวิกังกิละบังสอนมู่ยงสีบังผูกิมู่สอนสิปันติมู่ลงลิเตมัวเพียอาเคยอามังกิเทกมีตุมปิดเทกิวังมีตุมเป็นตาสุจิปติเยทายเวทีสอนบักเทกิมาปุสีนอนกิดำต่างอันการเวียเคยพันke panong si karbia khe phan karbi ke thur mi somar thon ke nong sa so prek le kitap ke tok ka do we ne ke tok binong ho kitap pak phokep da phone ne dulo a song wong wa jak ke sapat tang dulo so ta ni la karbia khe phan lok si panong si pe e ju tang ko son me ju bat ko son ma e ron ko sam me chuk tem nang bu ju dam lu so ni ma ku pi ma so si tan mang pon do pen lu kita lu kita kene kecuali itu om fanta hala kitab ke tong ketok dun sudah kecirap dun la kadbi textbook production polong ta la kecirap dun du la si ha kecing cing hut benta la education online bang sini ni ngah education online ni ngah si esai kam da ini lo esai kam di bub ta ni ala dak kene iem da ni panke kaida education in charge ni tang tang sita non antar isi bang ining eng ping samjin ben playing pelang lake non antak kar bia kei kar bia lampu bang itum si kar bia lampu jot itum si ki kot school college long bang lan bang di ang thek ibi pon thek la athe bang politik la tum mathalo son son hiti mathalo dak khomoi si huri sei sei lok college bi government college na bi koklo college dulu ไอ้ตัวมันก็ดีเด็ดอินิฟาร์ซีเด็ดดูลูกนั่งบิ๊กโอลไอ้ตัวมันก็ดีเด็ดผู้สนที่นี่กินนิ่งมาทัดอ่ะอาเทมะดักบังผ่านลงเป็นเนบลงก็จงดัดดุนบังผ่านสิ่งนี้จดอิมิทางผ่านก็ดีเด็ดอิมิทางอัลลัมเป็น

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্চ অ্যাপ ডাউনলোড করক।
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু পুতে মাতি হ
2: এ লাদাকলে আবিদেত সেলাং মা আ জাত্তা দলো
1: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
2: কাপাচে থাঙমি আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদাম আসার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
1: এনতে কোসন লপাচি নিপ কোদাক লকা হোমরি দাম নং জিকে
2: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি চে থান বা প্রাংতা চক জি
1: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
2: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়া লং
3: লাকি আকাশবাণী দিফু আদন্থু ওয়ারমন না যায় মেগাং দেং লং পেন কেনাং সদ ওয়ারমন আরো নপুথাক রেন সিংহান সে লাপেন হুটবাং হারবামন রংপি আতুমং বং চিউ চিপুত আর যুগ সেনা লাবাং সৌ চিউ চিপুত আকাশবাণী ডিপু স্টেশন লংপেন কেরত কেপচিতাক চিং ইগলো তাংতে আর যুগ সেনা লাবাং সৌ চিউ চিপুত
4: কেচিং সি আংকুং পিনি স্টুডিও লং নেলে তুম এনভাইরনমেন্টাল লো মতে ওয়ারমন আরো নপুথাক চিহু চিপুত পঞ্চি আফান পুরা আকে হায় রেন সিং হানসে আফানসে চোফাপন এগলো নাসে কে হায় আপ্রাংসি ইলিতুম আজাদ আলম থে চিথান আমদে আপ্রাং নালি ফান লাপেন লাবাংস অজয় মেক রেডিও নাকার জুদুন আরা দো আনা ফাসি তামে কার্ডম পাজের এগলো কার্ডম
5: আয়াত তামে চিথান তন পে প্রাং দি নেলি সি লা রাত তুমান দা পাচিনি ই আবাং কে নেলি তা কে থে গরেত পয় গালি নেলি ফান আ পার কে থে কে তুম তা দু লালি ইয়ো মুথে আলা এস দ্য সেইং গোস দি সালাম থে কি পুসন থাকসি সামথিং ইজ বেটার দেন নাথিং পো হে গলা মাদার তে সদ নিং জেলো মতি আই ক্যান ডু থিংস ইউ ক্যানট ইউ ক্যান ডু থিংস আই ক্যানট টুগেদার উই ক্যান অ্যাকমপ্লিশ গ্রেট থিংস লসেন তিন লং সামি হলা কে থেকে সন গে দুলো দি কে থেকে সনে থেক পেট পে হে লসে নেতা এভরিথিং বি বাঙে চিন নিলো লা বাঙ্গে স্তা আলা সামথিং বাং দি সামথিং বাঙে সে নিলো আপরসি নেতলা থেক আন পেন সি থান পন থেক চট পো আসে কে চক ছি কেলে লি আদিম জং সে দ কক পুতাং দে দিয়া পন দে নয় চিফুর গিফ সে রয় নাং পো উনি তুম কে আথেমা নেতামে কসন লহলা পারফেক্ট পন ইউন এদাই মতি আমার সেলামো কে থান কে ক্লার্ক লে দেম বা কে চক ছে দেম দ কক পুতাং দে মুনিত কে ইমপারফেক্ট পু আলাম পেন দিয়া পন জি ফানস নেলি চনে রিপ প্রাং ল
4: তাং তে পিনি লাদাক কে চেং সি আলাম থে নাংলি হিন পেন কাচিনি কাং তুং মাতাং তে নাংকার জু কাং তুং আলাম থে কে লা পুহেন ল এনভায়রনমেন্টাল ল মাতাং তে হরমোন অরন পু লাবাংসু আলাম থে কপি হানসি কি পুদাম ল কসনা ফানসি কি পুদাম ল লাপেন লাবাংসু অরন লং কপি পি ল দ আলহাই আলাম থে নাংলি হিন পেন থান পাচিনি পন ইকথা
5: চুরোলো লবং সো কুয়েশন নং লি হিন পেন নাকার জু পন পট লাসি আ ডেফিনেশন দি চে থান পন পে প্রাং ইতুম কা চিনি নাং জি বাং কে কপি এ পসি এনভায়রনমেন্টাল ল দি নাং দো নাং কক ল ইতু লা বুচার জি ল পলু তাং তে এনভায়রনমেন্ট আ ফান কা ফালাং নু দি লা সোনা সাই বাং তুম থেক লং পিক ল লাপেন দুরা দু পিক ল লাসি আরন বাং কে আজাদ আরন পুস্তামে কসন ল হালা আকিসুং দি আকিসুং সন আবে তিকে বাংকে মতলা মুনি তুমে দে মানে কসন লা কাছে লার হে দুটো আকলা ইসিয়া কনসিসনেস বাং দক মতি নন সন লা ট্রাফিক রুলস হালা ফানে তুম কসন লা রেগুলেট ফানকে ট্রাফিক ল লানাং দোল লাপেন লা ক্রাইম ক্রাইম সন দু পিক ল লাসে লাই কা রেগুলেট ফান সামে আইপিসি বনাং দোল লাপেন লা সিভিল কেস লাহাই ফান কা রেগুলেট জি ফান আন্ত মেলা লফ টট পসন নাং দোল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট পসন নাং দোল লাসি পসন না থাকছে দিলা আপ্রাংকে ইতুম এনভায়রনমেন্টাল ল আপ্রাং মেলে তুমি দো লাপু গালি সামে আফি আবাংলা মুনি তুম নাচিং থু ল আজা ল ইন্ডাস্ট্রি নাং কেম ল ফ্যাক্টরি নাং কেম ল কে হালাই পেন আজকে এনভায়রনমেন্ট ফান নাকে ফালাং নু দি হালাস নাং প্লাং লোকে নাং প্লাং বম ল আসেকে আফি মুনি তুম বাং তেলাস কনসিয়াসনেস বাং ইতুম চে প্লাং পেল হো ইতুম যং সে এনভায়রনমেন্ট মানুষের রাই রে পুতাং দে লোকসন দেট পো বিয়ার দেট পো মুনি তুম সুং ইক্রুং পো

নন হেদালে তুম আহির লামর জান লং পেন প্রভিঘাটক বিলাপেন নিটুটি মৌপি এটোপেন কিলুন আর জুই লং তাল লাকে আকাশবাণী ডিপু কার্বি লামর জান আলুন গেলকে পারজু গেলা পঞ্চি কাংটনিকল লাকে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরে পরপর ফাই ক্যাপলেং তাল পশি ট্রান্সমিশন আলংকে ডনা যায় মেক্সি তামে কেরটকে পারজু গেলা পঞ্চি কাংটনিকল পিনি কন্ট্রোল মানো সায়ের পুকে ডেঙ্গা ফুলাকে ইঞ্জিনিয়ার ডিওটি প্রশান্ত রোহাং ব্রডকাস্ট এসিস্ট্যান্ট নবীন কেলিং লাপেন বাং পুবাং ফিকে থনকে মানা সাইকে ক্লেমা বাং সনশিরাম তিসু পুথর পেন আবাদা পরফে পরাপেন ফকে বা পড়লে চিতং এগলনা রেডিও কার্যু কেই ডারা ফানেলি বিশ্বজি রংফার কার্ডম নাম বাজে রেগল তাংতে নেলি তাকে ধরে গেল দমে থাকমে কার্ডম জয় হিন্দ।